বাজাই আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি টাকডুম বাজাই সব ভুলে যাই সব।

তো আমার এক বান্ধবী আছে, ওকে যদি কেউ লক্ষ্মী মেয়ে বলে তাহলে সে একদম খোঁচে বোম হয়ে যায়। তার পেছনে একটা লজিকও সে খাড়া করেছে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথাকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ওকে যদি কেউ লক্ষ্মী মেয়ে বলে ও প্রচণ্ড রেগে যায়। তার কারণ ও মনে করে যে লক্ষ্মী মেয়ে বলা মানে তাকে বলা হচ্ছে যে তাকে মাথায় টুপি পরিয়ে যে যা ইচ্ছা কাজ করিয়ে নিতে পারে আর কি, মানে এটাই তার ধারণা। লক্ষ্মী মেয়ে মানে তার ডেপিকশনে এটাই আসছে, যদিও আমার এ বিষয়ে ধারণা খুব একটা নেই। মানে লক্ষ্মী হলেই তার মাথায় কী করে টুপি পরানো যায় আই রিয়েলি ডোন্ট নো। যাই হোক, ওর ডেপিকশন এটাই। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই নিয়েই আমাদের কথাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তবে আমার কাছে কিন্তু লক্ষ্মীমের একটা অদ্ভুত নজির আছে এবং সেটা যথেষ্টই চমকে দেওয়ার মতো। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে লক্ষ্মী মেয়ে বলতে ঠিক কি বোঝায়, এটা একটা অদ্ভুত ব্যাপার আমি ফিল করেছি জানেন। কিছুদিন আগের ঘটনা, আমাদের লোকালিটির মধ্যে দুই মেয়ে মানে দিদি এবং তার ছোট বোন আসছিল সাইকেল নিয়ে। এমন সময় কতগুলো ছেলে কটুক্তি করে, বড় বোন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, ছোট বোন সাইকেলটি পাশে রেখে ছেলেগুলোকে একদম উদুম কেলালো জানেন। মানে বেসিক্যালি এরা কেউ জানতো না যে ছোট বোন অ্যাকচুয়ালি ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডান ক্যারাটেতে, এবং তার মার খেয়ে যখন মোটামুটি ছেলেরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে এই ছোট মেয়েটি অ্যাকচুয়ালি লক্ষ্মী মেয়ে। কী বলেন? তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে, জারি আছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়েকে নিয়ে। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে নিয়ে আমরা একটা কনফিউশনেও পড়ে গিয়েছিলাম। বেশ কিছু বছর আগের কথা, তখন সবেমাত্র কলেজে উঠেছি। সেই সময় হঠাৎ করে আমাদের কলেজে একজন নতুন আমাদের ক্লাসে যুক্ত হলেন, মানে তিনি আমরা ভেবেছিলাম ছাত্রী, মানে তার নাম হচ্ছে লক্ষ্মী। কিন্তু যখন সে ক্লাসে এলো তখন দেখলাম সে একটি ছেলে, তার অ্যাকচুয়াল নাম লক্ষ্মী প্রসাদ। আর লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ের কথা উঠলেই এই কথাটা আমার বেশ ভালো করে মনে পড়ে, মানে এক্ষেত্রে একটা কনফিউশন বেশ ভালো রকমভাবে ক্রিয়েট হয়েছিল আমাদের মধ্যে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী মেয়ে এই দুটো কথা নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বেশ ভালো ভালো গান, যে গানগুলো শুনলে আপনার মন খারাপ কোথায় যে যাবে আপনি নিজেও জানেন না। যাই হোক, সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা। এবং আমার মনে হয় যে এই যে বন্ধুত্ব, আমাদের বন্ধুত্ব যতদিন যাচ্ছে স্ট্রং হচ্ছে, সেই বন্ধুত্বে কিন্তু একটু আমার মনে হয় আদান প্রদান করাটা বেটার। কী আদান প্রদান করাটা বেটার, অর্থাৎ আমি কিন্তু দাবি জানাচ্ছি গিফটের, সেটা নিয়েই আজকের আড্ডায় একটা চমক রয়েছে আপনার জন্য।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা হামেশাই কিন্তু বন্ধুদেরকে কি দেব সেটা বুঝতে পারি না। তার মধ্যে যদি একই মাসে দু তিনটা বন্ধুর জন্মদিন পড়ে যায় বা কোনো একটা স্পেশাল ওকেশন পড়ে যায়, আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটা বুঝতে পারি না। বন্ধুদেরকে খেলো জিনিসও দেওয়া যায় না, আবার আমাদের সবসময় আমাদের হাতে বাজেটও থাকে না। কিন্তু যদি কেউ খুব স্পেশাল হয় বা খুব কাছের মানুষ হয়, তাকে কিন্তু একটু কাছের মানুষের জন্য স্পেশাল গিফট দিতেই হবে, আর সেখানে নিজের হাতের ছোঁয়া লাগালে বেশ ভালো হয়। তাহলে ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যদি নিজের হাতে কিছু বানানো যেতে পারে আর সেটা অনেকটা সুন্দর দেখতে লাগলো, হয়তো কি বলবো অ্যাট্রাকটিভ, তাহলে কত ভালো লাগে। ঠিক সেই সব কিছু নিয়েই আজকের আড্ডা শুনছেন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

আমাদের অনেক সময় হয় যখন বয়সটা বাড়ে, অর্থাৎ স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে যখন আমরা কর্মস্থলে যাই, ঠিক সেই সময় বন্ধুগুলো কিন্তু আলগা হতে শুরু করে। আর ঠিক যেই বন্ধুটা থেকে যাওয়ার সে থেকেই যায়, আর সেটা আপনার ভালো মন্দ খারাপ কি বলবো সব রকম মুডের সাথে অভ্যস্ত, এবং তারপরেও আপনার হাতটা ছেড়ে যায়নি, তার মানে বুঝতে হবে সে প্রকৃত বন্ধু। সেই সব কিছুকে বাদ দিলেও সেই প্রকৃত বন্ধুর জন্মদিনে যদি আপনি গিফট না করেন, তাহলে ব্যাস এইরকম একটা কাছের বন্ধুকে কী গিফট দিতে পারেন? অনেক সময় হয় যে আমরা কথা বলতে পারি না বা মনের কথাগুলো শেয়ার করতে পারি না সামনাসামনি, সেটা শাই হতে পারে বা সেটা কখনো হতে পারে যে সময়ের অভাবে বা বলা হয়ে ওঠে না, তো একটা রঙিন জার নিতে পারে। যদি

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

যাওয়ার আগে রঙিন জার নিয়ে কথা বলছিলাম, বন্ধুকে গিফট করার কথা বলছিলাম। এখন বাজার কিন্তু রঙিন জার বেশ ইন, এবং সেখানে যদি আমরা কালারফুল কাগজ দিয়ে দিই তাহলে কেমন লাগবে? আর সেই কালারফুল কাগজের মধ্যে যদি আমরা স্পেশাল স্পেশাল কিছু কথা লিখে রাখি, যে কথাগুলো সচরাচর চা খেতে খেতে, বিরিয়ানি খেতে খেতে, আড্ডা দিতে দিতে বলা হয় না। আর বন্ধুদেরকে থ্যাংক ইউ বলতে নেই, বন্ধুদেরকে সরি বলতে নেই, কিন্তু আমাদের জীবনের ওঠা বসায় অনেক উপকার করেই যায় তারা। আর সেই থ্যাংক ইউ গুলো যদি আমরা রঙিন জারের মধ্যে পাঠাই, বা অনেক সময় ভুল হয়ে যায় আমাদের থেকে, তো সেখানে যদি আমরা রঙিন জারে সেই কাগজের মধ্যে সরি লিখে পাঠাই।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী

0: সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না খাইবার পাশ গিয়ে রোম সাইড প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ

Monday.com এ বন্ধুত্বের দাবি জানিয়ে বন্ধুর জন্য একটা স্পেশাল গিফট কি কি হতে পারে সেটা থেকে রঙিন জার আমরা চুজ করেছি এবং রঙিন জারের মধ্যে আমরা আবার কালারফুল কাগজ দিয়ে লেখালেখিও করে ফেলেছি। কিন্তু এই যে আপনি অল্প টাকায় কাজ সেরে দেবেন সেটা ভাবছেন ক্রিয়েটিভিটির ছোঁয়া লাগিয়ে বা ক্রিয়েটিভিটির তকমা লাগিয়ে, আপনার কানটা না জোর করে মুলে দেবে আপনার বেস্ট ফ্রেন্ড। তাই জন্য যদি একটা ছোট্ট কোনো গিফট সেই জারের মধ্যে লুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। সেটা হতে পারে যে কোনো জিনিসই হতে পারে, ছেলেদের জন্য আমরা ঘড়ি ইউজ করতে পারি, মেয়েদের জন্য অবশ্যই, বা রিসলেট মানে যেটা রঙিন জারের মধ্যে লুকানো যাবে ঠিক সেরকম একটা কিছু গিফট আমরা লুকিয়ে প্রেজেন্ট করতে পারি তাকে। তাহলে কেমন লাগলো আইডিয়াটা প্লিজ জানাতে ভুলবেন না। এবং রঙিন জার বানানো খুবই ইজি, একটা জার কিনবেন, ছোট ছোট কাগজ দিয়ে দেবেন, সেটা অবশ্যই কালারফুল, একটুখানি ডেকোরেট করবেন রিবন দিয়ে এবং তার সাথে সাথে অবশ্যই সেই গিফটটা লুকিয়ে রাখবেন, তারপরে জারকে দেবেন, তারপর ভালো করে প্যাকিং ফ্যাকিং করে বন্ধুকে গিফট করে দেবেন। ঠিক এরকমই আইডিয়া নিয়ে আমাদের আড্ডা চলবে। আর তার সাথে সাথে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না, www.radiobangani.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজকের আড্ডাটা একটু অন্যরকম, স্ন্যাক্স। হ্যাঁ, মানে ছোটরা তো বায়না করে, টিফিনে চাই নতুন কিছু, তো এবার ওদের মন জয় করা খুব সোজা, কারণ দুর্দান্ত কিন্তু মুখরোচক স্ন্যাক্স আজকের এই স্পেশাল আড্ডায় আপনাদেরকে শেয়ার করব। আর এই স্ন্যাক্সটা শুধু কিন্তু ছোটরা উপভোগ করবে তা কিন্তু নয়, মানে বড়রাও খুব জমিয়ে খেতে পারবে। তাহলে দেরি না করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভেজিটেবল পিৎজা। উপকরণ যেটা লাগবে, একটি পিৎজা বেস, দু চামচ পিৎজা সস, হাফ কাপ ক্যাপসিকাম, চৌকো আকারে কাটা একটি পেঁয়াজ কলি, হাফ কাপ মোজারেলা চিজ, আর 10-12টা তুলসী পাতা। এই সামান্য এই ব্যাপারটা, এর মাধ্যমেই কিন্তু অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে আসতে চলেছে। তো পিৎজা বেসের উপর পিৎজা সস লাগান, লাল হলুদ সবুজ ক্যাপসিকামের কুচি ছড়িয়ে দিন, চিজ ঢেলে 250°C তাপমাত্রায় সোনালি করে বেক করুন। পেঁয়াজ কলি ও তুলসী পাতা ছড়িয়ে পরিবেশন করুন ভেজিটেবল পিৎজা। যারা একটু এই আমিষ ব্যাপারটা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই ভেজিটেবল পিৎজা এই মুহূর্তে সেরা ফাটকা হতে পারে। দেখুন, আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে কিন্তু এরকম মজাদার স্ন্যাক্স নিয়ে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, স্ন্যাক্সের আড্ডা। এখন গান

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা পিজ্জা নিয়ে। তো মজাদার পিজ্জা আজকের এই আড্ডায় স্পেশাল, এবং পুজোর মধ্যে কিন্তু খুব সহজেই আপনি এটাকে খেতে পারেন এবং খাওয়াতে পারেন। লিটিল পিজেটস ফর কিডস, ছোটোদের জন্য সত্যিই এটা খুব উপকারী, এবং সত্যি কথা বলতে খুব খুব খুব মজা পাবে ওরা। উপকরণ যেটা লাগবে খুব সামান্য, একটি পিজ্জা বেসের থেকে 3 ইঞ্চি গোলাকার টুকরো কেটে নিন, 2 বড় চামচ ক্রিম দিন, ব্যাস সিম্পল। সাজানোর জন্য কুচানো টমেটো, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, গোলমরিচ কুচি, নুন 7 মতো, আর অল্প গোটা গোলমরিচ, ব্যাস এতেই কিন্তু খেল্লা ফতে। প্রত্যেকটি পিজ্জার টুকরো সোনালি করে বেক করে নিতে হবে প্রথমে, তারপর প্রত্যেকটি টুকরোয় ক্রিম চিজ সমানভাবে চালিয়ে দিন, গোটা গোলমরিচ দিয়ে চোখ, গাজরের টুকরো দিয়ে নাক, টমেটো দিয়ে মুখ, তৈরি করুন। আর এই সুন্দর দেখতে পিজ্জা ছোটদের মন জয় করবেই। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডা মজাদার স্ন্যাক্স নিয়ে। শুনতে থাকুন আর জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে কান মুসাফিরে, শুধুমাত্র ইয়েস রেডিও বাংলা নেট .com এ।

মজাদার স্ন্যাক্স নিয়ে আড্ডা চলছে, আর তার মধ্যে একটু ফ্রুট থাকবে না তাহলে কেমন একটা কিরকম মনে হয় না? তো যাই হোক, সেই ব্যাপারটাকে মাথায় রেখে একটি পিৎজা বেস, একটি কাটা কলা, হাফ কাপ আপেল কুচি, 1/4 কাপ চেরি, 1/4 কাপ স্ট্রবেরি কুচি, আর 1/4 কাপ আনারসের টুকরো, হাফ কাপ ক্রিম চিজ, 1 টুকরো ছোট চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ চিনি গুঁড়ো, আর 1 চা চামচ মধু, আর 1 চিমটে একদম এলাচ গুঁড়ো। ব্যাস, তাতে কিন্তু ফাটাফাটি হতে যাচ্ছে ফ্রুট পিৎজা। পিৎজা বেস 300 ডিগ্রি তাপমাত্রায় 8 থেকে 10 মিনিট বেক করে নিতে হবে প্রথমে। তারপর তার উপর ক্রিম দিন, চিজ গুঁড়ো, মধু ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে লাগিয়ে দিন। কলার টুকরো, আপেলের টুকরোর উপর অল্প লেবুর রস ছড়িয়ে রাখবেন যাতে সেগুলি কালচে না হয়ে যায়। তারপর এই কাটা ফল ছড়িয়ে পরিবেশন করুন, ফ্রুট পিৎজা রেডি। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আমি পর আবারও ফিরে আসছি, আড্ডা জারি থাকবে মজাদার স্ন্যাক্স নিয়ে। এখন ইয়েস গাম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আবারও ফিরে এলাম আজকে এই স্পেশাল আড্ডা স্ন্যাক্স নিয়ে। সত্যি এমন কিছু খাবার থাকে যেগুলোতে মানে যতক্ষণ না শুনছি, যতক্ষণ না বানিয়ে খাচ্ছি, ততক্ষণ পর্যন্ত মানে মনটা কীরকম একটা আঁকুবাঁকু আঁকুবাঁকু করে। আর এটাই স্বাভাবিক, যতক্ষণ না মানে সেই স্বাদ আমি জিভের মাধ্যমে উপভোগ করতে পারছি, ততক্ষণ কানে শুনে ব্যাপারটা কীরকম কেমন কেমন লাগছে। তাই খুব তাড়াতাড়ি সেটাকে তৈরি করেও ফেলতে হবে, তবেই না কেল্লাফতের ব্যাপারটা হবে। তাই দেরি না করে আরেকটা ছোট্ট নুডলস র‍্যাপ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এক কাপ দুধ, হাফ কাপ ময়দা, এক ছোটো চামচ তেল, হাফ প্যাকেট সেদ্ধ নুডলস, হাফ কাপ মিক্স ভেজিটেবলস সেদ্ধ করা, একটা বড় চামচ মাখন আর এক চিমটে নুন, জাস্ট এটুকুই। এতেই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন নুডলস র‍্যাপ। প্যানে মাখুন গরম করবেন প্রথমে, তারপর সেদ্ধ করা সবজি অল্প ভেজে নেবেন, নুডলস ঢেলে নেড়ে নিতে হবে। তারপর অন্য একটি পাত্রে ময়দা ও দুধ একটি মিশ্রণ তৈরি করুন, স্বাদ মতো নুন মিশিয়ে নিন। অল্প পরিমাণে মিশ্রণ দিয়ে প্যানে ধোসার মতো ভেজে প্যানকেক তৈরি করুন। প্রত্যেকটি প্যানকেকে দু বড় চামচ নুডলসের পুর ভরুন ও রোল করে নিন, কড়কড়ে রোল সসের সঙ্গে খেতে দিন। ব্যাস, সিম্পল নুডলস র‍্যাপ। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আবার আজকের এই স্পেশাল আড্ডা মজাদার স্ন্যাক্স নিয়ে। এখন ইয়েস গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

তো আজকের এই স্পেশাল আড্ডা স্ন্যাক্স শেষ করবো আরেকটা অসাধারণ পিৎজা দিয়ে। কিন্তু তার আগে কেমন লাগলো আজকের এই আড্ডা, এবং আপনারা বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আজকের এই স্ন্যাক্স আপনাদের কতটা আনন্দ দিল, এবং আপনি এই স্ন্যাক্সটা বানিয়ে অন্যদেরকে দেওয়ার পর কী রিয়াকশন তাদের হলো। 4475039657122 আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com। তো শেষ করব লাইট লাইট স্যান্ডউইচ দিয়ে। 4টি ব্রেড স্লাইস, 1টা শশা, 1টা গাজর, 1 কাপ গাঢ় দই, 1 চিমটে চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, জাস্ট এটুকুই, তাতেই কিন্তু মানে জমে যাবে। গাজর আর শশাটা গ্রেটারে একদম সরু টুকরোর কেটে নিন। 300 গ্রাম দই একটা পরিষ্কার কাপড়ে বেঁধে জল ঝরিয়ে গাঢ় করে নিন। তারপর দইটাকে দুভাগ করুন, 1 ভাগে শশা কুচানো, অন্য ভাগের সঙ্গে গাজর কুচি মিশিয়ে নিন। ব্লেড স্লাইসগুলোর ধার কেটে ত্রিভুজ করে কেটে নিন। তারপর 1টা স্লাইসের উপর শশা স্প্রেড সমানভাবে চালিয়ে দিন। এরপর অন্য স্লাইস রেখে তাতে গাজর স্প্রেড বুলিয়ে 3য় স্লাইস দিয়ে চাপা দিয়ে দিন। লাইট স্যান্ডউইচ রেডি, আর আমাদের আড্ডা শেষ। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময় শনিবারের কথায় কথায়। ভালো থাকবেন আর শুনতে থাকবেন radiobanglanet.com। সোমবার আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির, 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। টাটা।

সত্যি পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, পুরনো বন্ধু কিচ্ছু ভোলা যায় না। পুরনো জিনিসের প্রতি যেন একটা অদ্ভুত পিছু টান থাকে। বাংলায় একটা প্রবাদ আছে না, পুরনো চাল ভাতে পারে। এই মাহাত্মটা সত্যি বিরাট। প্রত্যেকটা মানুষের পুরনো যে কোনো জিনিসের প্রতি একটা দারুণ টান থাকে। যেমন আমার পুরনো ম্যাগাজিন পড়তে ভীষণ ভালো লাগে, পুরনো সংবাদপত্র, মানে অনেক পুরনো ঘটনা যেটা হয়তো সেই সময় পড়ে বুঝতে পারিনি, কিন্তু এই বয়সে এসে তার মাহাত্মটা বা সেই ঘটনার মূল অংশটা বুঝতে পারি। তো এই ব্যাপারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। আপনারও নিশ্চয়ই পুরনো এমন কোনো বিষয় আছে যেগুলো আপনি সেই সময়, আজ থেকে কিছু বছর আগে, সেই সময় বুঝতে পারেননি, এখন তার মাহাত্মটা বা তার বিশেষত্বটা আপনি বুঝতে পারেন, সেই জিনিসটা কি সেটা আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +44 7503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গান নিয়ে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। পুরনো দিনের কথা বলতে যেটা সবথেকে আগে মনে পড়ে সেটা হলো দিদানের বিকেলবেলা গল্প বলা। গরমের ছুটি কিংবা পুজোর ছুটি বা শীতের ছুটির সময় আমরা সবাই মামার বাড়ি যেতাম। মামার বাড়ির বিকেলগুলো, মামার বাড়ির সকালগুলো, মামার বাড়ির সব কটা মুহূর্ত আমাদের কাছে এখনও ভীষণ ঝকঝকে। বা দিদানের মুখ থেকে গল্প শোনা সেটা কিন্তু দারুণ ব্যাপার। কত রকম গল্পের ঝুলি নিয়ে সেই সময় দিদান বসতো আমার মনে আছে। ভূতের গল্প বলতো, রাজারানীর গল্প বলতো, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প বলতো। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে আপনার মামার বাড়িতে গেলে সবথেকে প্রিয় মানুষটা থেকে গল্প শোনা, বা দিদিমা ঠাকুমার থেকে গল্প শোনার, বা দাদুর কাছ থেকে গল্প শোনা। আমার দাদু ভাইও দারুণ সুন্দর গল্প বলতেন। পুরনো গল্প যেন এখনও ভীষণ ঝকঝকে, ভীষণ সুন্দর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। আপনারও এরকম গল্পের কথা বা পুরনো এমন কোনো কথা আছে যেটা আমাকে জানাতে চান, অবশ্যই জানিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, সেখানেও আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো রেডিও বাংলা নেট। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানিউজ ডট কম। মন যখন নিরুদ্দেশ, বৃষ্টির গান শুনলেই মনটা এক ঝটকায় ছোটবেলার বৃষ্টির দিনগুলো চলে যায়। ছোটবেলার বৃষ্টির দিনগুলো না ভারী ইন্টারেস্টিং ছিল। মানে ঘুম থেকে উঠে যদি দেখতাম সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে, তখন তো স্কুল পুরো কাট কাট নয়, স্কুল ছুটির একটা বাহানা। কারণ অত বৃষ্টির মধ্যে স্কুল পাঠাবে না, এই অ্যাসিওরেন্সটা কিন্তু ছিল। যাই হোক, ছোটবেলায় কার্টুন চালিয়ে বসতাম বৃষ্টির দিনগুলোয়, ব্রেকফাস্ট করে মনে পড়তো পড়াশোনা তখন খুব একটা, মানে বৃষ্টির দিনে পড়াশোনা করতে খুব একটা মন চাইতো না, তখন মনে হতো অঙ্ক খাতার পাতা ছেড়ে নৌকো বানিয়ে ফেলবো, আর সেই নৌকোগুলো ভাসিয়ে দেব বাড়ির সামনে যে বৃষ্টির জল জমে থাকতো সেখানে। কি অদ্ভুত সুন্দর লাগতো না, মানে অত নৌকো, 10-12টা নৌকো সবাই মিলে, আমরা ভাই বোনরা মিলে ছাড়ছি, কোনো নৌকা ডুবে যাচ্ছে, কোনো নৌকা ভাসছে, একটা অদ্ভুত সুন্দর লাগতো। এখন সময় থাকলেও নৌকো বানানো হয় না, আমরা কিন্তু পদ্ধতি ভুলিনি, সময় বলছে, আমরা বড় হয়ে গেছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি তিনটে গানের পরে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানিউজ ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পাখি বলো হাওয়া চলো চলো আম ছায়া জানলার
0: ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায়।

ফিরে এলাম গানের বিরতির পর। শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর আপনার প্রিয় ঠিকানা www.radiobanglanet.com। পুরনো যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল হয়। সব থেকে ইন্টারেস্টিং পুরনো গান, কারণ গান স্মৃতি বহন করে বেড়ায়। প্রত্যেকটা সময়ের গান কিছু না কিছু স্মৃতি বহন করে বেড়ায়। এরকম অনেক গান আছে যেগুলো শুনলে আমাদের কোনো বিশেষ মানুষের কথা মনে পড়ে যায়, বা বিশেষ কোনো জায়গার কথা মনে পড়ে যায়, বিশেষ কোনো সময়ের কথা মনে পড়ে যায়। আপনারও জীবনে নিশ্চয়ই এমন কোনো প্রিয় গান আছে, বা এমন কোনো গান আছে যেটা আপনি আপনার কোনো কাছের মানুষকে

স্বর্গ করতে চান সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য, দেখুন পুরনো কোনো স্মৃতি আবার মনের মণিকোঠায় ঘোরাফেরা করে কিনা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com-এ, মন যখন নিরুদ্দেশ। আগেও বলেছি আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর সুন্দর সুন্দর বিষয় নিয়ে আড্ডা হয়। সেই বিষয়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছে পুরনো বিষয় নিয়ে। পুরনো বিষয় বলতে পুরনো বন্ধুদের কথা দারুণ মনে পড়ে, স্কুলের বন্ধুদের কথা, যাদের সঙ্গে এত মেমোরিজ রয়েছে আমাদের, এত সুন্দর মুহূর্ত রয়েছে। স্কুলের খেলার মাঠ, বেঞ্চ, প্রচুর স্মৃতি রয়েছে। স্কুল ছুটির পর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কিংবা স্কুল থেকে বেরিয়ে লাল নীল গোলা খাওয়া, প্রচুর স্মৃতি রয়েছে। শুধু পুরনো বন্ধু নয়, পুরনো এমন কোনো আত্মীয়ও আছে আমাদের জীবনে যাদের সঙ্গে আমাদের এখন হয়তো যোগাযোগটা নেই, বা এমন কোনো মানুষ আছে একটা সময় বা ছোটোবেলায় তাদেরকে আমরা জড়িয়ে বাঁচতাম, সেই মানুষগুলো হয়তো পৃথিবীতেই এখন নেই। সেই সমস্ত মানুষের জন্য পরের গানটা সাজিয়ে রাখলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। আজকের মতো সময় বলছে এখানেই শেষ করতে হবে, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা দেব। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমায় মন ভোলায় রে। গ্রামের মিঠু পথ দিয়ে হেঁটে হেঁটে চলা, আর তার সঙ্গে যদি কানে ভেসে আসে বাউরের সুর, সত্যি মন ভালো হয়ে যায়। আর সে গ্রামের গল্প, গ্রামের পথ আর গ্রামের কথা যখন হচ্ছে, তখন আজ আপনাকে শোনাবো এমন এক ছোট্ট গ্রামের গল্প, যেই গল্প শুনলে মনে হতে পারে এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমি আজকে শেয়ার করবো আপনার সঙ্গে এমন এক গ্রামের গল্প, যেই গ্রামে কোনো বাড়িতে কোনো দরজা নেই। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু না, এরকম একটা গ্রাম রয়েছে, আর সেই গ্রামের গল্প নিয়ে আজকে থাকবো। তবে এখন শুনবো গান, চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি অনামিকা, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

এমন একটা গ্রাম যেই গ্রামের যত বাড়ি রয়েছে কোনো বাড়িতে কোনো দরজা নেই, সদর হাট করে খোলা, তবুও সেখানে কোনো চুরি হয় না। শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এটা আবার হয় নাকি, এটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প, কিন্তু না, এমন গ্রাম কিন্তু রয়েছে। আর সেই গ্রামের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যে গ্রামের কথা বলছি সেই গ্রামে একের পর এক বাড়ি, আর সেই বাড়িতে বাসিন্দারা বাড়িতেই থাকেন কিন্তু বাড়িতে কোনো দরজা বানান না। বাড়ির দরজা বন্ধ রাখারও তাই কোনো প্রশ্নই ওঠে না, বাড়িতে তারা থাকুন বা না থাকুন দরজা কিন্তু সব সময় খোলা, কোনো তালারও বন্দোবস্ত নেই সেখানে। বাড়ির দরজা বন্ধ করে তালা লাগানোর যে একটা আমাদের চেষ্টা সেটাও কিন্তু সেখানে নেই। আর এমন এক গ্রাম রয়েছে আর সেটা ভারতের মহারাষ্ট্রে, জানবো সেই গ্রামের কথা। তবে এখন সময় হয়েছে গান শোনার, চলুন শুনে নি গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

বাড়ি যখন তৈরি করা হয় তখন সদর দরজায় তালার একটা বন্দোবস্ত কিন্তু সব বাড়িতেই থাকে, আর কোথাও যাওয়ার আগে সেই তালা ঠিকঠাক করে বন্ধ করা হয়েছে কিনা সেটা কিন্তু বাড়ির মালিকরা খুব ভালো করে দেখে নেন। অনেকে তো আবার এমন যে তারা তালা বন্ধ করেও আবার সেই তালা টেনে টেনে দেখেন যে ঠিকঠাক করে লাগানো হয়েছে কিনা, কারণ তালা ঠিকঠাক করে না রাখা হলে বাড়িতে চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমন ভাবনা কিন্তু সবার মনেই বাসা বাঁধে। কিন্তু আজকে আমরা এমন এক গ্রামের গল্প নিয়ে রয়েছি যে গ্রামে কোনো বাড়িতে সদর দরজা নেই, এবং তাই এই দরজায় তালা লাগানোর যে ব্যবস্থা সেটাও নেই, কারণ সেখানে চুরিই হয় না, এমনই সেই গ্রাম। আর সেই গ্রামের গল্প নিয়েই আমাদের আজকে পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যে গ্রামের কথা বলছি সেটা হলো মহারাষ্ট্রের, আর সেই গ্রামের নাম সিঙ্গানাপুর। আর সেই সিঙ্গানাপুরে রয়েছে এক প্রাচীন শনি মন্দির, আর সেই জন্যই সেখানকার যে গ্রামের মানুষজন তাদের ভরসা সেই মন্দিরের ওপর, আর তারা সেই বাড়িতে দরজাও রাখেন না আর তালাও দেন না, কারণ চুরির কোনো ভয়ই নেই সেই গ্রামে। এই গ্রামের গল্প মানে এই সিঙ্গানাপুর গ্রামের গল্প নিয়ে থাকবো, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকে সেই ছোট্ট গ্রামের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব। প্রতি রবিবার ভ্রমণ সঙ্গী, অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব। প্রতি রবিবার গ্লোব ট্রটিং।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com এ পপকর্ন, আর আপনার সঙ্গে রয়েছে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা এমন এক গ্রামের গল্প নিয়ে রয়েছি যেখানে

0: বাড়িতে কোনো মেন গেট নেই বা সেখানে তালা লাগানোরও কোনো বন্দোবস্ত নেই, কারণ সেখানকার মানুষজন জানেন যে সেখানে চুরি হয় না, এমনই সেই গ্রাম। আর সেই গ্রাম রয়েছে ভারতের মহারাষ্ট্রের সিঙ্গানাপুরে। আর সেখানেকার যে মানুষজন, তারা বাড়িতে দরজা থাকার যে দরকার রয়েছে সেটাই তারা বিশ্বাস করেন না, কারণ এখানে চুরির কোনো ভয়ই নেই, কারণ এখানে রয়েছে প্রাচীন এক শনি দেবতার মন্দির, আর সেই শনি দেবতা সকলকে রক্ষা করেন, এমনই বিশ্বাস সেখানকার বাসিন্দাদের, কারণ তাদের সম্পদ রক্ষা করবেন স্বয়ং দেবতা। আর সেই কারণেই শনি দেবতার ভয়ে কেউ সেই গ্রামে চুরি করবারও সাহস পান না। আর সেই গ্রামে প্রতি বছর বহু দূর থেকেও কিন্তু মানুষ আসেন শতাব্দী প্রাচীন সেই শনি মন্দিরে পুজো দিতে। আর এই মন্দিরটিও কিন্তু রয়েছে খোলা আকাশের নিচে, কারণ সেখানে তাদের বিশ্বাস সেই গ্রামের মানুষদের যে এই মন্দিরকে এমন খোলা আকাশের নিচেই থাকতে দিতে হবে, কারণ এখানে রয়েছে কষ্টি পাথরের এক বিগ্রহ, আর সেখানে এইরকমই এক বিশ্বাস রয়েছে। আর এখানকার স্থানীয় মানুষদের এই দেবতার উপর এতটাই ভরসা, এতটাই বিশ্বাস যে তাদের বাড়িতে চুরি হবে না, সেই কারণে সেখানে বাড়ির যে দরজা, সদর দরজা, সেটা রাখারও কোনো প্রয়োজন নেই, আর সেখানে তালা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে চুরি হয় না। আর এইরকমই গ্রামের মানুষদের বিশ্বাস। আর সেই গ্রামের গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,
1: আসেন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক গ্রামের গল্প নিয়ে যেই গ্রামের নাম সিঙ্গানাপুর, ভারতের মহারাষ্ট্রের সেই গ্রাম যেই গ্রামের বিশেষত্ব হল সেখানকার যে বাসিন্দাদের বাড়ি, সেই বাড়িগুলোতে কোনো সদর দরজা নেই বা সেখানে তালা লাগানোরও কোনো ব্যবস্থা নেই, কারণ সেখানকার বাড়িতে কোনো চুরি হয় না। আর এমনই এক গ্রাম সেই সিঙ্গানাপুর। আর সেই গ্রামের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাভ আজকাল হাম তুম, রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

বাংলার গানের ইতিহাসে অন্যতম অমর একটি গানের কথা আমার এখন মনে পড়ছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, যদিও কথাটা একটু অন্যরকম। মানে কফি হাউসের আড্ডাটা অবশ্যই আছে, কিন্তু সেই পাঁচজন নেই। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। না, কফি হাউসের কোনো হারিয়ে যাওয়া আড্ডার কথা আপনার সঙ্গে শেয়ার করব না, কিন্তু শেয়ার করব কফি হাউসের সেই লোকজনের কথা, অর্থাৎ কফি প্রেমীদের কথা। কফি প্রেমী যারা কফি খেতে বড়ই ভালোবাসেন, তাদেরকে নিয়ে অনেক ঘটনা অনেক কথা আছে। এমনকি তাদের যে অত্যন্ত ফেভারিট পানীয় এই কফি, সেটাকে নিয়েও কিন্তু অনেক গল্প অনেক ঘটনা আছে। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসর এই কফি প্রেমী এবং কফিকে নিয়েই জমে থাকবে, সবই জমবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: লাগে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annutamo Thikana.

কফি পান করা শরীরের পক্ষে ভালো না খারাপ, এই নিয়ে কিন্তু বিস্তর গোলযোগ আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কফি প্রেমী এবং কফি নিয়ে। তো যে কথা বলছিলাম যে কফি পান করা ভালো না খারাপ, এই নিয়ে কিন্তু একটা সীমারেখা আছে। দেখা গেছে যে যে সমস্ত মানুষজন একটা সীমার মধ্যে কফি পান করেন, স্পেশালি কালো কফি অর্থাৎ ইনফিউশন যাকে বলে, এবং সেটি চিনি ছাড়া, যদি আপনি রেগুলারলি একটা সীমার মধ্যে পান করতে থাকেন, তাহলে কিন্তু আপনার শরীরের পক্ষে এটা অত্যন্ত ভালো। যে পরিমাণ ক্যাফেইন আপনার শরীরের মধ্যে প্রবেশ করে, সেটা আপনার ইমিউনিটি বাড়াতে এবং আপনার মেদ ঝরাতে এবং অবশ্যই আপনাকে শক্তি দিতে খুব বেশি করে কার্যকর। কাজেই একটা লিমিট পর্যন্ত কফি পান করা খুবই ভালো, কিন্তু সেই লিমিটটি ক্রস করে গেলে কিন্তু বিপদের সম্ভাবনা অবশ্যই আছে। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে কফি এবং কফি প্রেমীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

পৃথিবীতে সব থেকে বেশি কফি পান করেন কারা বলুন তো? ভাবছেন তো যে এটা তো মেইনলি পাশ্চাত্য সমস্ত দেশেই হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি তা নয়। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে সব থেকে বেশি কফি পান করেন কিন্তু পুরো পাশ্চাত্য দেশগুলি নয়, শুধুমাত্র স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি অর্থাৎ ডেনমার্ক, ফিনল্যান্ড এই সমস্ত দেশগুলিতে। এবং এই দেশের লোকজন গড়পড়তা দিনে 20 কাপ পর্যন্ত কফি খেতেই পারেন, কাজেই এই সমস্ত লোকজনদের কিন্তু সত্যি একদম কফি প্রেমীর তালিকায় একদম উপরে রাখতে হবে, কি বলেন? তো রেডিও বাংলার .com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে কফি প্রেমীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

কফি যে বিনসগুলি সেগুলি আসলে কি জানেন, সেগুলো কিন্তু আসলে চেরি। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে কফি যে আমরা গুঁড়োটা খাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো আলাদা ধরনের গুঁড়ো নয়, এটা একটি ফলের বীজের গুঁড়ো, এবং সেই ফলটি কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের চেরি ফল, যাকে বলা হয় কফি চেরি। আবার আপনি শুনলে অবাক হবেন, এই যে কফি খাওয়া যেটা আমরা বাংলায় বলি, এটা কিন্তু লিটারালি কিছু দেশের মানুষজন করে থাকেন, অর্থাৎ তারা কফি পান করেন না, তারা ওই কফি যে বীজটা গুঁড়ো সেটা লিটারালি খেয়ে থাকেন। তাহলেই ভাবুন যে কফির কত রকম ব্যবহার আমাদের চারপাশে হয়ে চলেছে। তো রেডিও বাংলায় ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছি কফিকে নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এই কফি এবং কফি প্রেমীদের নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর সব থেকে যে দামি কফি তার নাম হলো সিভেট কফি, এবং সেই কফি যেভাবে তৈরি হয় সেটা কিন্তু একটু নাক সিঁটকোনোর হতেই পারে আর কি। আচ্ছা, গল্পটা বলছি আপনাকে। ইন্দোনেশিয়ায় এক ধরনের প্রাণী পাওয়া যায় যার নাম সিভেট, অনেকটা ভাম বিড়ালের মতন দেখতে। তো সেই সিভেটকে কফি বিনস খাওয়ানো হয় গোটা অবস্থায়, এবং সেই বিনস সমেত সিভেট যখন ওই পটি করে আর কি, সেটি কালেক্ট করে সেখান থেকে ওই বিনগুলো সংগ্রহ করা হয়, এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই বিনসকে আবার পরিষ্কার করে সেই বিনস বিক্রি করা হয়। ভাবুন, সেই জন্য সেই বিনসের নাম হলো সিভেট কফি বিনস, এবং এর স্বাদ নাকি অনন্য। যাই হোক, কিছু বলবো না, কিন্তু ব্যাপারটা হলো এই কফির দাম সব থেকে বেশি, মানে এর 100 গ্রাম কফির দাম প্রায় 60,000 টাকা। ভাবতে পারেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, যে আড্ডাটা জারি ছিল কফি প্রেমী এবং কফিকে নিয়ে। তো কেমন লাগলো বলুন তো আপনার এই কফি এবং কফি প্রেমীদের নিয়ে এই এতগুলো কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই কফি প্রেমী এবং কফিকে নিয়ে আরও অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করার আছে। সেই সমস্ত কথা আগামীকালও শেয়ার করতে থাকবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বেশ কিছু ভালো ভালো গান। সেই গানগুলো শুনবো এবং শোনাবো আপনাকে, তাই জন্য কোথাও যাবেন না, থাকতে হবে আপনাকে এই আড্ডায়, আর শুনতে হবে radiobangladesh.com মন চক্ষণ নিরুদ্দে।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ,

তাছাড়াও অনেক সময় আমরা ইনফরমেটিভ আড্ডা দিয়ে থাকি। ঠিক যেমন আমার কাছে ইনফরমেটিভ আড্ডা বলতে আর মনের কাছাকাছি যদি কোনো আড্ডা হয় সেটা অবশ্যই নেচার। আর নেচার বলতে যেটা সব প্রিয় সেটা হচ্ছে আমাদের গাছ। আর সেই গাছের মধ্যে এমন অনেকগুলো গাছ আছে সেগুলো মারাত্মক ভাবে আমাদের উপকার করে। ঠিক সেরকমই একটা গাছের নাম ইউক্যালিপটাস। এই গাছটার সাথে আমরা সবাই ছোট থেকেই পরিচিত, কিন্তু এই গাছটার গুণাগুণ সম্পর্কে হয়তো আমরা অনেকেই অজানা। বা এই গাছটা যে কতটা বললাম মারাত্মক ভাবে উপকার করতে পারে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে সেইটার ব্যাপারে কথা বলবো পুরো আটটা জুড়ে, তাই থাকতেই হবে আপনাকে এবং শুনছেন রুবিনার সঙ্গে রেডিও বাংলানে.com এ গান্দুরিয়ার আড্ডা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

গ্রীষ্মের ছুটিতে যখন গ্রীষ্মকালীন যে ছুটিটা পড়তো সেই সময় যখন মামার বাড়ি যেতাম, যেহেতু আমার মামা বাড়ি একটুখানি বলা যেতে পারে মফস্বল এরিয়ায়, তো সেখানে না দেখতাম বড় বড় ইউক্যালিপটাস গাছ। সেই সময় বুঝতে পারতাম না ইউক্যালিপটাস যেই গাছটা দেখছি তার গুণাগুণ কতটা। ওই যে বললাম মারাত্মকভাবে কোন গাছটা উপকার, এবং বলা যেতে পারে বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় 400 ধরনের ইউক্যালিপটাস গাছ রয়েছে, এবং এই গাছের পাতা থেকে তৈরি হয় তেল, বলা যেতে পারে এসেনশিয়াল অয়েল, এবং সেটা ওষুধ তৈরির কাজে ব্যবহার হয়। আপনি কি জানেন শ্বাসকষ্ট, গলা ব্যথা, সর্দি কাশি, গাঁটের যন্ত্রণা, এই সব কিছুতে যে অয়েন্টমেন্ট ব্যবহার করা হয় সেখানে ইউক্যালিপটাস তেলও রয়েছে, এবং মানে ওই যে ইউক্যালিপটাসের পাতা থেকে তৈরি হয় যে তেলটা। এছাড়াও দাঁতের সমস্যাতেও নাকি ইউক্যালিপটাস থেকে তৈরি মাউথওয়াশ এবং বিভিন্ন ধরনের ওষুধও ব্যবহার করা হয়।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

যদি কখনো একটু মালভূমি এলাকায় যান, তাহলে ইউক্যালিপটাসের ছায়ার নিচে দাঁড়িয়ে এত সুন্দর ছবি আসে কি বলবো। অনেক উঁচু উঁচু সেই ইউক্যালিপটাস গাছগুলো, এবং সেই গাছগুলো যেন মাথা উঁচু করে আকাশ ছুঁতে চাইছে। এই ইউক্যালিপটাস গাছ থেকে যে এসেনশিয়াল অয়েলগুলো তৈরি হয়, সেটা কিন্তু বিভিন্ন রকম কীটপতঙ্গ মারতে এবং সেখান থেকে মানে তাদের উপদ্রব এড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। যেমন ধরে নিই মশা বা যে কোনো কীটপতঙ্গ বা ফাঙ্গাল ইনফেকশন, সব কিছু থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন এই ইউক্যালিপটাস অয়েল থেকে। এছাড়াও অবশ্যই যেটা বললাম, ওষুধ তৈরিতে কাজে লাগে। আর আমার মনে আছে যদি কোনোদিনও কারোর অ্যালার্জি হয় না, একটা হয় না যে স্যাঁতস্যাঁতে এরিয়া থেকে অ্যালার্জি হয়, বা অনেক সময় কারোর ধুলোবালি থেকে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আমাদের ভীষণভাবে সাহায্য করে ইউক্যালিপটাস অয়েল। এটা কিন্তু আমি নিজে ইউজ করেছি। তাও সবসময় আড্ডায় এই কথাটা বলেই থাকি যে যেহেতু ওষুধের বিভিন্ন রকম সাইড এফেক্টস থাকে এবং সবার শরীর সমান নয়, তাই জন্য অবশ্যই আপনার নিজের যে ডক্টর তার সাথে কনসাল্ট করেই কিন্তু ইউজ করবেন। এছাড়াও ইউক্যালিপটাস নিয়ে রয়েছে অনেক কিছু কথা, আড্ডায় থাকতে হবে আপনাকে। শুনছেন রেডিও বাংলা নেই.com, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। Jusque la

গাছ নিয়ে যখন কথা হয় তখন বারবার মনে পড়ে যায় যথেচ্ছভাবে কিভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, এবং সত্যি প্রকৃতি তখনই আমাদের রূপ দেখায় যখন তার উপর অনেকটা আমরা অত্যাচার করে ফেলি। আর ঠিক সেই সময় আমাদের মনে হয় এই মা গাছ কেটে ফেললাম, যথেচ্ছভাবে খারাপ করছি পরিবেশের সাথে। কিন্তু না, আমাদের অনেক আগে থেকেই সচেতন হতে হবে। এবং ইউক্যালিপটাসের মতো আরও অনেক গাছ আছে যেগুলো ঔষধি গাছ, যেগুলো থাকলে আমাদের পরিবেশের জন্য ভালো, বলা যেতে পারে আমাদের মানুষের জন্য ভালো, এবং মারাত্মকভাবে উপকার করতেও কিন্তু সাহায্য করে। তাই জন্য নেচার নিয়ে যতবারই কথা বলি ততবারই মনে হয় যে মন থেকে কথাগুলো বলছি। কেমন লাগলো আজকের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে আমাকে ফলো করতেও ভুলবেন না www.radiobanglanet.com। আবারও কালকে কথা হবে ঠিক এই জায়গায়, ততক্ষণ অবশ্যই কান রাখতেই হবে radiobanglanet.com। মুচ্ছক্ষণ নিরুদ্বেগ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফেসবুকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা .com, আর আড্ডা চলছে আমাদের লাল কাঁকড়ার সৈকতের কিছু খুঁটিনাটি ব্যাপার, আর যেখানে আপনি আপনার প্রিয় সময়টা কাটাতে চলেছেন খুব তাড়াতাড়ি। কাঁথি স্টেশন পৌঁছে আপনি দেখবেন গাড়ি চালক আপনাদের জন্য প্রতীক্ষারত, সদল বদলে হৈ হৈ করে উঠে পড়বেন সেই গাড়িতে। দীঘা বাইপাস ধরে দুর্দান্ত গতিতে সেই গাড়ি কিন্তু ছুটবে, এক এক করে ফিকে হয়ে আসবে হাতিবুড়িয়া এবং সুবর্ণদিঘি। হঠাৎ পিছামণি বাজারের কাছে আসতেই গাড়ির চালক আপনাদের ফিরিয়ে দেবে পুরনো ইতিহাসের পাতায়। কেন? তার মুখ থেকেই শুনতে পাবেন দেশের স্বাধীনতা লাভের আগে গান্ধীজি যখন লবণ সত্যাগ্রহ আন্দোলনে সামিল হওয়ার জন্য সমগ্র ভারতবাসীর কাছে আবেদন জানান, তখন এই এলাকার মানুষজন স্বেচ্ছায় সেইটাকে সাড়া দেন, আর সেই আন্দোলন থেকেই এই স্থানের নাম হয়ে যায় পিছাপনি। স্মারক হিসেবে এখনও কিন্তু গ্রামে অশোক স্তম্ভ স্বমহিমায় বিরাজমান। তাই চাউলখোলা মোড় থেকে বাম হাতের রাস্তা ধরবে কালিন্দি ডেরা রানিয়া পেরিয়ে মন্দারমণি রোড, পথের দুপাশে অজস্র ভেড়ি দেখতে পাবেন। চালক বলবে এগুলোতে মূলত চিংড়ির চাষ হয়, প্রতিটি ভেড়িতে ঘুরন্ত চাকা কেন? সেই হাসি আপনার কপালেও কিন্তু ভাঁজ এনে দেবে, হাসছে কেন? তখন সে বলবে আসলে এই চাকাগুলো ঘুরিয়ে জলাশয়ে অক্সিজেন সরবরাহ করা হয়, না হলে মাছগুলো যে মারা যাবে। সোজা রাস্তা পেরিয়ে তখন গাড়ি হুশ করে ছুটে চলবে বাম হাতের কাঁচা রাস্তার দিকে, আর ওপাশে একটু এগোলে গাড়ি হঠাৎ ব্রেক কষবে চালক, আর ঘুমিয়ে পড়লেও চোখের সামনে তখন সীমাহীন সমুদ্রের হাতছানি দেখতে পাবেন, আর দুপাশে মৎস্যজীবীদের গ্রাম, সারি সারি অস্থায়ী কুপড়ি, কোথাও কোথাও দেখবেন জাল বোনা হচ্ছে, কোথাও রোদে শুকোনো হচ্ছে শুটকি মাছ, সমুদ্রপাড়ের জমিতে কোথাও নিরালা ঝাউবনের ডাক, আবার কোথাও সারবিহীন মৌসুমি ফসলের চাষ। এই পৌঁছে যাবেন গুটি গুটি পায়ে লাল কাঁকড়ার সৈকত হরপনিয়ায়। সঙ্গে থাকুন, আমরা ফিরব খুব তাড়াতাড়ি। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা লাল কাঁকড়ার সৈকতের কথা নিয়ে। এবং যাদের কাছে সমুদ্র খুব প্রিয় তাদের এই হঠাৎ চোখ বন্ধ করে চোখ খুললেই সামনে যদি সমুদ্রের এই ঢেউটা দেখতে পায় না, মনটা কিন্তু একটা অন্যরকম হয়ে যায়। ঠিক যেরকম যারা পাহাড় ভালোবাসে, পাহাড়ের একদম কোলের কাছে দাঁড়িয়ে শুধু হাতটা মেলে দিয়ে একবার তাকিয়ে থাকা, তাতেই কিন্তু মন শান্ত হয়ে যায়, মন ভালো হয়ে যায়। ঠিক সেরকমভাবেই এই সমুদ্র এইভাবে আপন করে নেয় আমাদের। তো দুচোখ ভরে শুধু অনুভব করবেন সাগর কন্যার মোহময়ী রূপ, যত দূর দেখবেন সেখানে কেউ কোথাও নেই। জীবনে প্রথমবার একটা জিনিস দেখবেন যে এরকম কিছু জায়গায় জনমানব সম্য এমন এক সৈকত যেটা বিনা বাধায় অধিকার করে আছে একটা সাম্রাজ্য, দূরে দূরে ঝাউবনের শাড়ি আর মাঝে মধ্যে ইয়াসের হত্যালীলায় পর্যতস্ত দু একটা উৎপাটিত ঝাউ গাছ। শাড় দিয়ে বাঁধা আছে মাঝি ভাইদের নৌকো, ক্ষণিকের বিরতি আর প্রয়োজন মতো ঝাঁপ দেবে সাগরের জলে। এই গুটি গুটি পায়ে চলতে চলতে হঠাৎ আপনি কিন্তু থেমে যেতে পারেন এমন একটা জায়গায় যেখানে হঠাৎ দেখলেন একটি জ্যান্ত শঙ্কর মাছ। তাই দেরি না করে লাল কাঁকড়ার সৈকতকে বেছে নিন, ডায়েরিতে নোট করুন আর চলে আসুন খুব তাড়াতাড়ি। যারা কলকাতায় থাকেন, যারা কলকাতায় ঘুরতে এসেছেন বাইরে থেকে, দুদিনের জন্য ঘুরে যান এই লাল কাঁকড়ার সৈকত ওরক বনিয়ায়। আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকবে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট.কম, শুনছেন গান মুসাফিরের আড্ডা সৌভিকের সঙ্গে। আরেকটু এগিয়ে যাই, মানে পায়ে পায়ে আরেকটু সৈকতে আমরা হাঁটাহাঁটি করি। তো এই হাঁটতে হাঁটতেই এক মৎস্যজীবীর কাছে আমি পৌঁছে গিয়েছিলাম এবং সেখান থেকেই জানা গিয়েছিল আরেকটা কথা, সেটা হচ্ছে বিকেল বেলায় লাল কাঁকড়ায় ভরে উঠবে সমুদ্র সৈকত। আর সেই কথা শুনে এক রাত আশা বুক বেঁধে নিয়ে চলেও গিয়েছিলাম অতিথি নিবাসে। তখন কিন্তু অন্য কোনো চিন্তা নেই, শুধু হৃদয়ে আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, অপেক্ষা করে আছি বিকেলের প্রতীক্ষায়, মানে খুব তাড়াতাড়ি কখন সেই লাল কাঁকড়াকে দেখতে পাবো। তো অতিথি নিবাসের বারান্দায় বসে নির্নিমেষ নয়নে দেখছি সাগরের জলে জোয়ার ভাটার খেলা। পরন্তু বিকেলে পৌঁছে গেলাম পায়ে পায়ে, ঠিক যেভাবে এই সময় এসে দাঁড়িয়ে আছি সাগরের বেলা ভূমিতে, এবং আপনি সত্যি এসে ঘাবড়ে যাবেন। এটাই যে সমুদ্র, সমগ্র সমুদ্র জুড়ে লাল কাঁকড়া কিন্তু আপনার চারপাশে ঘুরঘুর করবে। আর সেই সৈকতকে কেন আপনি বলবেন না বলুন তো, যে লাল কাঁকড়া বিচ বলতেই পারেন। তাজপুর বিচের সঙ্গে এখানে আকাশ পাতাল একটা পার্থক্য আছে, পর্যটকদের পদধ্বনি শুনলেই তাজপুরের লাল কাঁকড়ার ধল মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়, কিন্তু এখানে তারা আপন খেয়ালে বিপদরা ঘুরে বেড়াচ্ছে। তাই এরকম ভাববেন না যে লাল কাঁকড়া নিয়ে আপনি পরক্ষণে দেখবেন হাতের ওপর ঠিক কেমন। যতক্ষণে আপনি ভাববেন বা ধরার চেষ্টা করবেন ততক্ষণও বালির অনেক গভীরে। তাই যেরকম স্বচ্ছন্দে আপনিও হাঁটবেন, ঠিক সেভাবেই আনন্দে আত্মহারা হয়ে তারাও কিন্তু গুটি গুটি পায়, সারা সৈকত জুড়ে হেঁটে বেড়াচ্ছে, বেড়াবে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল আড্ডা লাল কাঁকড়ার সৈকতে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: আর ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
0: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: কে সে রাজা, কাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা হা যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।
2: লাথি মার

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি শুনছেন লাল কাঁকড়ার সৈকতের কাহিনী। তো একটা কথা প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে হাতে সময় থাকলে এখান থেকেই কিন্তু আপনি যেতে পারবেন মন্দারমণি, তাজপুর, জুনপুট, বগুড়ান, জলপাই ও পেটুয়া বন্দর। এই কয়েকটা জায়গা কিন্তু আপনি খুব সহজেই ঘুরে আসতে পারেন একমাত্র এই নীল কাঁকড়ার সৈকত থেকে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা কিন্তু আরও ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দেখে নিতে পারেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত কপালকুণ্ডলা। নিশ্চয়ই অনেকে পড়েছেন। আর এই কপালকুণ্ডলা উপন্যাসের বিখ্যাত কপালকুণ্ডলা মন্দিরটি কিন্তু দেখতে পারেন। তাহলে আপনি আর দেরি না করে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসুন লাল কাঁকড়ার সৈকত অরকপনিয়ায়। আর অবশ্যই এই সৈকত ঘুরে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই লাল কাঁকড়ার সৈকত অরকপনিয়া। এবং লাল কাঁকড়া অবশ্যই হাতে নেবেন, দিয়ে একবার পরখ করে দেখবেন। হ্যাঁ, না ঘাবড়াবেন না, এরকম ভয়ঙ্কর কিন্তু কিছু নয়। তাই আরেকটা কথা বলি, কেমন লাগলো 4475039657122 অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর ইমেল করবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা সৌভিকের সঙ্গে, gm@radiobanglanet.com-এ অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি নতুন কোনো ভাবনা থাকে যে এই ব্যাপারটা নিয়ে আড্ডা দিলে আপনাদের ভালো লাগবে, সেটাও কিন্তু জানাতে পারেন আমাকে আপনারা। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময়। আবারও শুনতে ভুলবেন না বিশ্বজুড়ে সোমবারের স্পেশাল একটা শো। আজ এ পর্যন্তই, জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com। টাটা।

এই যে প্রত্যেকটা দিন আপনার সঙ্গে আমার কিছু বিশেষ মুহূর্ত আপনার এবং আমার মনের লকারে সেভড হয়ে রয়েছে, সেটা কিন্তু ভীষণ দামি একটা জিনিস। এটা নিশ্চয়ই আপনিও মানেন? হ্যাঁ, আমি এই কথাটা ভীষণ মানি। এখন এই মুহূর্তটায় আপনি রয়েছেন আমার সঙ্গে এবং আমি আপনার সঙ্গে রয়েছি। সেই মুহূর্তটা মনে হবে আপনার অতিরিক্ত চিন্তা ভাবনা, দুশ্চিন্তা বা এমন কোনো বিষয় যেটা আপনাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে বা আপনার মানসিক শান্তিটাকে নষ্ট করছে, সেই মুহূর্তর থেকে একটু বেরিয়ে এসে নিজের যা করতে ভালো লাগে বা নিজের একটা মুহূর্ত এমনভাবে কাটান, সেই মুহূর্তটাকেই স্পেশাল করে দিন। কিভাবে স্পেশাল করবেন পরে বলছি, তার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: থেকে শুরু করে আরো 10 রকমের ঝক্কি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
5: আমাকে এ শহরের অলিগলি সে পাঠালো উপহার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর হ্যাঁ, আমাকে শুনতে হলে অবশ্যই ওয়েবসাইটটা জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। হ্যাঁ, তো যেটা নিয়ে কথা হচ্ছিল, আপনার কঠিন মুহূর্তটাকে কি করে স্পেশাল করবেন। দেখুন, সব মুহূর্ত আমাদের কাছে খুব স্পেশাল হবে এমনটা নয়। কঠিন পরিস্থিতি যদি জীবনে না আসে, তাহলে স্পেশাল মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবেন না, এটা সত্যি। কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তই ভীষণ কঠিন হবে, সেটা নয়। আপনি ভীষণ কষ্টে আছেন, আপনার মনটা খুব বিষণ্ন, বা আপনি এমন কিছু একটা নিয়ে ভাবছেন যেটা সমাধান করে উঠতে পারছেন না, প্রেয়ার্স করুন, প্রার্থনা করুন, আপনার ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করুন। দেখবেন, আজকের কঠিন মুহূর্তটা কেটে গিয়ে আগামীতে ভালো মুহূর্ত আসতে বাধ্য, কারণ কঠিন সময় কাটে। হ্যাঁ, যদি আপনি ওই কঠিন মুহূর্তটার মধ্যে যাপন করতে থাকেন আর এটা ভেবে নেন যে ভালো মুহূর্ত আর আসবে না, তাহলে কিন্তু খুব চাপ আছে বস। তাই ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করতে হবে, ইটস আ প্র্যাকটিস, এভরি ডে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, পজিটিভ থাকতে হবে। এই যে এই মুহূর্তটা আমার জন্য দারুণ স্পেশাল, কেন বলুন তো, আপনি আমাকে মন দিয়ে শুনছেন, আর আমিও আপনার কাছে পৌঁছে যাচ্ছি আপনার মনের মধ্যে। তাই এই স্পেশাল মুহূর্তগুলো আপনার এবং আমার মধ্যে রয়ে যাবে, আমি জানি। আপনার যদি এমন কোনো বিশেষ মুহূর্ত থাকে যে মুহূর্তটা আপনাকে নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে, নিশ্চয়ই আছে এমন কোনো মুহূর্ত বা এমন কোনো মানুষ যে আপনার মুহূর্তগুলোকে, জীবনের অনেক মুহূর্ত সুন্দর করে দিয়েছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। পরে দুটো গান আপনার সেই বিশেষ মুহূর্তকে উৎসর্গ করলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ও, আপনারও নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেট চাই? তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। এখনও যদি আপনার ফলো না করা হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ। হ্যাঁ, তো ফিরে আসি আড্ডায়। কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এতটাই স্পেশাল হয়, সেটা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের পাস্ট ট্রমা, স্ট্রেস, সেগুলোকে বিরতি দিয়ে মুহূর্তগুলোকে আলিঙ্গন করতে হবে। তখন কিন্তু ওই জিনিসগুলোকে আর ভাবলে হবে না। আমি জানি পাস্ট ট্রমা, স্ট্রেস, অ্যাংজাইটি বা এমন কোনো ঘটনা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই সময়টা, সেগুলো ভোলা যায় না। কিন্তু এমন কোনো মুহূর্ত আছে, এমন কিছু স্পার্ক আছে, সেই মুহূর্তগুলো যখন আসবে সেগুলোকে কিন্তু আপনাকে আলিঙ্গন করতে হবে। দেখবেন আপনার ট্রমাগুলো কোথায় যেন টাটা বাই বাই হয়ে গেছে। তাই সেই বিশেষ মুহূর্তগুলোকে আলিঙ্গন করুন, ভালো থাকবেন, সুন্দরভাবে বাঁচতে পারবেন। তাই আমি অবশ্যই বলবো মুহূর্তে বাঁচুন, এই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল হোক। পরের গানটা আপনার যে কোনো একটা বিশেষ মুহূর্তকে সাক্ষী রেখে আপনাকে আমি ডেডিকেট করলাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানিউজ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল মুহূর্ত নিয়ে, মুহূর্তে বাঁচা নিয়ে। মানে এই মুহূর্তটা বা যেই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল, সেই মুহূর্তটার কথা মনে করে আপনার দেখবেন যখন মনটা ভীষণ খারাপ থাকবে, তখন কিন্তু সেই মুহূর্তটাকে মনে করে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। এটা একটা ম্যাজিক। তবে কিছু কিছু মানুষ কিন্তু ভালো মুহূর্ত আমাদের উপহার দেয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এমন কিছু মানুষ আছে যারা এক মুহূর্তের জন্য এসে মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেয়। ভিতরের ভেঙে যাওয়া আমিটাকে নিজের অজান্তেই যেন মেরামত করে দেন। কিছু মানুষের মধ্যে না একটা পজিটিভ অরা আছে, একটা পজিটিভ ভাইবস আছে, সেই ভাইবসগুলো না ক্যাপচার করে আমাদের সেই ভাঙাচোরা মনটা। আমি জানি আপনার জীবনেও এরকম একজন বা কয়েকজন মানুষ ডেফিনেটলি আছে। যদি এরকম কোনো মানুষ থাকে আর এরকম বিশেষ কোনো মুহূর্তের গল্প থাকে, তাহলে অবশ্যই আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে, তাও বলছি +447503965712। তাহলে জানাচ্ছেন তো সেই বিশেষ মানুষটা আপনার বিশেষ মুহূর্তকে যারা বাঁচিয়ে রাখছে সেই গল্পটা। তাহলে অবশ্যই মুহূর্তে বাঁচুন আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানিউজ ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ভালো মুহূর্ত কিন্তু আমাদের জীবনে ভীষণ কম আসে, এবং কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো আমরা উপভোগ করতে না করতেই সেই মুহূর্তগুলো কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যায়। তাই ভালো মুহূর্ত আসলে আমি বারবার বলছি, সেটাকে আগলে রাখুন, সেটাকে আলিঙ্গন করে বাঁচুন। এই যেমন সময় বাবা জীবন আমাকে বলছে, এই বিশেষ মুহূর্তটায় আমাকে থামতে হবে, কারণ সময় প্রায় শেষের দিকে। আমার না মাঝে মাঝে ভীষণ মানে অভিমান হয় সময়ের ওপর, কেন বলুন তো? যখনই আপনার আর আমার আড্ডাটা একদম জমজমাটটা পর্যায়ে চলে যায়, তখনই সময় বলে আমি এবার শেষ। এরকম না মানে ঠিক ভালো লাগে না। যাই হোক, আজকের এই সময়টা শেষ না হলে, আজকের এই মুহূর্তটা শেষ না হলে কালকের মুহূর্তটা কীভাবে আসবে? ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মুহূর্তে বাঁচুন। আগামীকাল আরও আড্ডা হবে, নতুন কোনো গল্প হবে, নতুন বিষয় জানা যাবে। আজকের এই মুহূর্তটা আমি আমার মনের লকারে সেভড রাখলাম। তাহলে আজ আসি, শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

এই বক্স অফিসের গল্প শুনবো আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই এই তিনটে ছবি, এই ছবিগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা জানবো দর্শকরা কোন ছবিকে বেশি পছন্দ করছেন আর কোন ছবি বা এগিয়ে রয়েছে। সবকিছুই থাকছে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন সময় হয়েছে পরপর তিনটে গান শোনার। চলুন শুনে নিই পরপর।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

পুজোর ছবি নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উৎসাহ সবসময় দেখা যায়। প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপুজোর সময় বাংলা ছবি মুক্তি পেয়েছে। এবছর তিনটে বাংলা ছবিকে আমরা পেয়েছি এই উৎসবের মরশুমে। আর সেই ছবিগুলি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা প্রথমেই যেই ছবির কথা বলবো সেটি হলো টেক্কা। বাঙালি দর্শক পুজোর সময় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় একটা ছবি পাবেন এমন আশা অবশ্যই করেন। আর এ বছরও তেমনই পাওয়া গিয়েছে টেক্কা ছবিটি। তবে এবছর উপরি পাওনা সেই ছবিতে অভিনেতা দেবকে। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এই টেক্কা ছবিটি মুক্তি পেয়েছে এবছর পুজোতে। আর সেই সঙ্গে উইন্ডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত বহুরূপী ছবিটিও মুক্তি পেয়েছে। আর এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, রীতা ভরি চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়। সেই সঙ্গে মুক্তি পেয়েছে পথিকৃত বসুর শাস্ত্রী ছবিটি। আর সেখানে অভিনয় করেছেন মুখ্য চরিত্রে অভিনেতা মিঠুন চক্রবর্তী। সুতরাং বোঝাই যাচ্ছে তিনটে ছবি দারুণ কাস্টিং, সব তারকা খচিত ছবি। তাই এই ছবিগুলো বক্স অফিসে কেমন করলো সেটাও জানতে আমাদের ভীষণ ইচ্ছে করছে, জানবো। তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রতি বছরের মতো এ বছরও পুজোর ছবি মুক্তি পেয়েছে। আর এ বছর দুর্গাপূজোর মৌসুমে তিনটে বাংলা ছবি উপহার পেয়েছেন বাঙালি দর্শক। আর সেই তিনটে ছবি কিন্তু 8ই অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে। আর সেই ছবিগুলো নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর আপনার সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমরা এই বছর যে তিনটে ছবির কথা বলছি, সেই তিনটে ছবির মধ্যে হলো সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা, বহুরূপী উইন্ডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত, এবং পথিকৃত বসুর ছবি শাস্ত্রী। এই তিনটে ছবি আমরা 8ই অক্টোবর পঞ্চমীতে মুক্তি পেতে দেখেছি। প্রথম তিন দিনে অর্থাৎ সপ্তমী পর্যন্ত যদি হিসেব দেখা যায়, সেখানে আমরা দেখব টেক্কা ছবিকে টিক্কা দিয়ে এগিয়ে রয়েছে বহুরূপী ছবিটি। আর এখানেই আমরা জানতে পারি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে প্রথম তিন দিনে যে টিক্কা ছবিটির ব্যবসা, সেই ব্যবসার পরিমাণ যেটা জানানো হয়েছে সেটা হলো 1.5 কোটির অঙ্ক পেরিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা যদি বহুরূপী ছবিটির দিকে দেখি, আবি চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং রীতা ভরি চক্রবর্তী, এবং এই ছবিতেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও আমরা অভিনয় করতে দেখেছি, এই ছবিটি বহুরূপী ছবিটি কিন্তু প্রথম তিন দিনেই 2 কোটির ব্যবসা করে ফেলেছে, এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে যদি আমরা এইভাবে বক্স অফিসের নিরিখে দেখি, তাহলে বাজিমাত করে চলেছে কিন্তু এই বহুরূপী ছবিটি। আমরা এই যে আজকে পপকর্নে আমরা পুজোর ছবি নিয়ে কথা বলছি, সেই আড্ডা তো জারি থাকবে, তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি, বিরতির ওপারে আমি অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ,

আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আপনার সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পুজোর ছবি নিয়ে, কারণ এই বছর পুজোর মৌসুমে তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে রয়েছে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা, অন্যদিকে রয়েছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুরূপী ছবিটি, আর রয়েছে পথিকৃত বসুর পরিচালনায় শাস্ত্রী ছবিটি। তিনটি ছবি কিন্তু তারকা খচিত, আর এই ছবিগুলো বক্স অফিসে ভালো ব্যবসাও করছে, সব ছবিগুলোই কিন্তু হাউসফুল হচ্ছে শো। আর পুজোর মৌসুমে সবাই হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন, যেহেতু পজিটিভ রিভিউ এসছে এই ছবিগুলোর, সেই জন্য দর্শক আরও বেশি সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখার চেষ্টা করছেন। আর এই যে ছবিগুলো সেগুলো সবই ভালো ব্যবসা করছে, ভালো হাউসফুল হচ্ছে ছবিগুলো। তবে যদি প্রথম দ্বিতীয় তৃতীয়ের যদি নিরিখে দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু বহুরূপী ছবিটি এগিয়ে রয়েছে। বহুরূপী ছবিতে আমরা অভিনয় করতে দেখছি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, রয়েছেন রীতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অন্যদিকে টেক্কা ছবিতে অভিনয় করেছেন অভিনেতা দেব, রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। আর শাস্ত্রী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন সময় হয়েছে পরপর দুটো গান শোনার। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পুজোর ছবি নিয়ে, কারণ প্রতি বছরই পুজোর সময় ছবি মুক্তি পায় বাংলা ছবি। এই বছর তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে এই পুজোর মরশুমে। যেহেতু এই সময় দর্শকরা ভীষণ একটা উৎসবের মেজাজে থাকেন, ভীষণ মজা করে সিনেমা হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন, তাই এই তিনটে ছবি কিন্তু খুব ভালো ব্যবসা করছে। যেখানে আমরা দেখছি পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় টেক্কা ছবিটি রয়েছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালনায় বহুরূপী ছবিটি রয়েছে, মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি পথিকৃত বসুর পরিচালনায় শাস্ত্রী। তিনটে ছবি কিন্তু দারুণ ব্যবসা করছে আর বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে চলেছে। ছবিগুলোর জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

বাংলার গানের ইতিহাসে অন্যতম অমর একটি গানের কথা আমার এখন মনে পড়ছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, যদিও কথাটা একটু অন্যরকম। মানে কফি হাউসের আড্ডাটা অবশ্যই আছে, কিন্তু সেই পাঁচজন নেই। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। না, কফি হাউসের কোনো হারিয়ে যাওয়া আড্ডার কথা আপনার সঙ্গে শেয়ার করব না, কিন্তু শেয়ার করব কফি হাউসের সেই লোকজনের কথা, অর্থাৎ কফি প্রেমীদের কথা। কফি প্রেমী যারা কফি খেতে বড়ই ভালোবাসেন, তাদেরকে নিয়ে অনেক ঘটনা অনেক কথা আছে। এমনকি তাদের যে অত্যন্ত ফেভারিট পানীয় এই কফি, সেটাকে নিয়েও কিন্তু অনেক গল্প অনেক ঘটনা আছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসর এই কফি প্রেমী এবং কফিকে নিয়েই জমে থাক, সবই জমবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: থাকে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annutamo Thikana.

কফি পান করা শরীরের পক্ষে ভালো না খারাপ এই নিয়ে কিন্তু বিস্তর গোলযোগ আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কফি প্রেমী এবং কফি নিয়ে। তো যে কথা বলছিলাম যে কফি পান করা ভালো না খারাপ এই নিয়ে কিন্তু একটা সীমারেখা আছে। দেখা গেছে যে যে সমস্ত মানুষজন একটা সীমার মধ্যে কফি পান করেন, স্পেশালি কালো কফি অর্থাৎ ইনফিউশন যাকে বলে, এবং সেটি চিনি ছাড়া, যদি আপনি রেগুলারলি একটা সীমার মধ্যে পান করতে থাকেন তাহলে কিন্তু আপনার শরীরের পক্ষে এটা অত্যন্ত ভালো। যে পরিমাণ ক্যাফেইন আপনার শরীরের মধ্যে প্রবেশ করে সেটা আপনার ইমিউনিটি বাড়াতে এবং আপনার মেদ ঝরাতে এবং অবশ্যই আপনাকে শক্তি দিতে খুব বেশি করে কার্যকর। কাজেই একটা লিমিট পর্যন্ত কফি পান করা খুবই ভালো, কিন্তু সেই লিমিটটি ক্রস করে গেলে কিন্তু বিপদের সম্ভাবনা অবশ্যই আছে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে কফি এবং কফি প্রেমীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

পৃথিবীতে সব থেকে বেশি কফি পান করেন কারা বলুন তো? ভাবছেন তো যে এটা তো মেইনলি পাশ্চাত্য সমস্ত দেশেই হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি তা নয়। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে সব থেকে বেশি কফি পান করেন কিন্তু পুরো পাশ্চাত্য দেশগুলি নয়, শুধুমাত্র স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি অর্থাৎ ডেনমার্ক, ফিনল্যান্ড এই সমস্ত দেশগুলিতে। এবং এই দেশের লোকজন গড়পড়তা দিনে 20 কাপ পর্যন্ত কফি খেতেই পারেন, কাজেই এই সমস্ত লোকজনদের কিন্তু সত্যি একদম কফি প্রেমীর তালিকায় একদম ওপরে রাখতে হবে, কি বলেন? তো রেডিও বাংলায় ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে কফি প্রেমীদের নিয়ে আমাদের আড্ডার জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কফি যে বিনসগুলি সেগুলি আসলে কি জানেন? সেগুলো কিন্তু আসলে চেরি। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। তো রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে কফি যে আমরা গুঁড়োটা খাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো আলাদা ধরনের গুঁড়ো নয়, এটা একটি ফলের বীজের গুঁড়ো, এবং সেই ফলটি কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের চেরি ফল, যাকে বলা হয় কফি চেরি। আবার আপনি শুনলে অবাক হবেন, এই যে কফি খাওয়া যেটা আমরা বাংলায় বলি, এটা কিন্তু লিটারালি কিছু দেশের মানুষজন করে থাকেন, অর্থাৎ তারা কফি পান করেন না, তারা ওই কফি যে বীজটা গুঁড়ো সেটা লিটারালি খেয়ে থাকেন। তাহলেই ভাবুন যে কফির কত রকম ব্যবহার আমাদের চারপাশে হয়ে চলেছে। তো রেডিও বাংলায় ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছি কফিকে নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এই কফি এবং কফি প্রেমীদের নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

পৃথিবীর সব থেকে যে দামি কফি তার নাম হলো সিভেট কফি, এবং সেই কফি যেভাবে তৈরি হয় সেটা কিন্তু একটু নাক সিঁটকানোর হতেই পারে আর কি। আচ্ছা, গল্পটা বলছি আপনাকে, ইন্দোনেশিয়ায় এক ধরনের প্রাণী পাওয়া যায় যার নাম সিভেট, অনেকটা ভাম বিড়ালের মতন দেখতে। তো সেই সিভেটকে কফি বিনস খাওয়ানো হয় গোটা অবস্থায়, এবং সেই বিনস সমেত সিভেট যখন ওই পটি করে আর কি, সেটি কালেক্ট করে সেখান থেকে ওই বিনগুলো সংগ্রহ করা হয়, এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই বিনসকে আবার পরিষ্কার করে সেই বিনস বিক্রি করা হয়। ভাবুন, সেই জন্য সেই বিনসের নাম হলো সিভেট কফি বিনস, এবং এর স্বাদ নাকি অনন্য। যাই হোক, কিছু বলবো না, কিন্তু ব্যাপারটা হলো এই কফির দাম সব থেকে বেশি, মানে এর 100 গ্রাম কফির দাম প্রায় 60,000 টাকা, ভাবতে পারেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, যে আড্ডাটা জারি ছিল কফি প্রেমী এবং কফিকে নিয়ে। তো কেমন লাগলো বলুন তো আপনার, এই কফি এবং কফি প্রেমীদের নিয়ে এই এতগুলো কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই কফি প্রেমী এবং কফিকে নিয়ে আরও অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করার আছে। সেই সমস্ত কথা আগামীকালও শেয়ার করতে থাকবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বেশ কিছু ভালো ভালো গান। সেই গানগুলো শুনবো এবং শোনাবো আপনাকে, তাই জন্য কোথাও যাবেন না, থাকতে হবে আপনাকে এই আড্ডায়, আর শুনতে হবে radiobangladesh.com মন চক্ষুন নিরুদ্দে।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: কবি হবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com-এর ওয়েব তরঙ্গে।
3: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র radiobanglanet.com-এ। মন যখন নিরুদ্দেশ,

0: যায়।
1: radiobanglani.com এ একটা ছোট ব্রেকের ওপারে ফিরে এলাম এবং অবশ্যই যেটা বলছিলাম যে ভালো গান শোনাবো, শুধুমাত্র ভালো গান না, তার সাথে সাথে ভালো আড্ডাও আছে। আচ্ছা, ভালো আড্ডা মানে কি? শুধুমাত্র গসিপ নাকি সেই ছোটবেলায় ফিরে যাওয়া? সেই সব কিছু তো থাকে, কিন্তু তাছাড়াও অনেক সময় আমরা ইনফরমেটিভ আড্ডা দিয়ে থাকি। ঠিক যেমন আমার কাছে ইনফরমেটিভ আড্ডা বলতে আর মনের কাছাকাছি যদি কোনো আড্ডা হয় সেটা অবশ্যই নেচার। আর নেচার বলতে যেটা সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে আমাদের গাছ। আর সেই গাছের মধ্যে এমন অনেকগুলো গাছ আছে সেগুলো মারাত্মকভাবে আমাদের উপকার করে। ঠিক সেরকমই একটা গাছের নাম ইউক্যালিপটাস। এই গাছটার সাথে আমরা সবাই ছোট থেকেই পরিচিত, কিন্তু এই গাছটার গুণাগুণ সম্পর্কে হয়তো আমরা অনেকেই অজানা। বা এই গাছটা যে কতটা বললাম মারাত্মকভাবে উপকার করতে পারে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে সেইটার ব্যাপারে কথা বলবো পুরো আটটা জুড়ে, তাই থাকতেই হবে আপনাকে এবং শুনছেন রুবিনার সঙ্গে রেডিও বাংলানে.com এ গান্দুরিয়ার আড্ডা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

গ্রীষ্মের ছুটিতে যখন গ্রীষ্মকালীন যে ছুটিটা পড়তো সেই সময় যখন মামার বাড়ি যেতাম, যেহেতু আমার মামা বাড়ি একটুখানি বলা যেতে পারে মফস্বল এরিয়ায়, তো সেখানে না দেখতাম বড় বড় ইউক্যালিপটাস গাছ। সেই সময় বুঝতে পারতাম না ইউক্যালিপটাস যেই গাছটা দেখছি তার গুণাগুণ কতটা, ওই যে বললাম মারাত্মকভাবে কোন গাছটা উপকার। এবং বলা যেতে পারে বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় 400 ধরনের ইউক্যালিপটাস গাছ রয়েছে এবং এই গাছের পাতা থেকে তৈরি হয় তেল, বলা যেতে পারে এসেনশিয়াল অয়েল, এবং সেটা ওষুধ তৈরির কাজে ব্যবহার হয়। আপনি কি জানেন শ্বাসকষ্ট, গলা ব্যথা, সর্দি কাশি, গাঁটের যন্ত্রণা, এই সব কিছুতে যে অয়েন্টমেন্ট ব্যবহার করা হয় সেখানে ইউক্যালিপটাস তেলও রয়েছে, এবং মানে ওই যে ইউক্যালিপটাসের পাতা থেকে তৈরি হয় যে তেলটা। এছাড়াও দাঁতের সমস্যাতেও নাকি ইউক্যালিপটাসের থেকে তৈরি মাউথওয়াশ এবং বিভিন্ন ধরনের ওষুধও ব্যবহার করা হয়।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

যদি কখনো একটু মালভূমি এলাকায় যান, তাহলে ইউক্যালিপটাসের ছায়ার নিচে দাঁড়িয়ে এত সুন্দর ছবি আসে কি বলবো। অনেক উঁচু উঁচু সেই ইউক্যালিপটাস গাছগুলো, এবং সেই গাছগুলো যেন মাথা উঁচু করে আকাশ ছুঁতে চাইছে। এই ইউক্যালিপটাস গাছ থেকে যে এসেনশিয়াল অয়েলগুলো তৈরি হয়, সেটা কিন্তু বিভিন্ন রকম কীটপতঙ্গ মারতে এবং সেখান থেকে মানে তাদের উপদ্রব এড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। যেমন ধরে নিই মশা বা যে কোনো কীটপতঙ্গ বা ফাঙ্গাল ইনফেকশন, সব কিছু থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন এই ইউক্যালিপটাস অয়েল থেকে। এছাড়াও অবশ্যই যেটা বললাম, ওষুধ তৈরিতে কাজে লাগে। আর আমার মনে আছে যদি কোনোদিনও কারোর অ্যালার্জি হয় না, একটা হয় না যে স্যাঁতস্যাঁতে এরিয়া থেকে অ্যালার্জি হয়, বা অনেক সময় কারোর ধুলোবালি থেকে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আমাদের ভীষণভাবে সাহায্য করে ইউক্যালিপটাস অয়েল। এটা কিন্তু আমি নিজে ইউজ করেছি। তাও সবসময় আড্ডায় এই কথাটা বলেই থাকি যে যেহেতু ওষুধের বিভিন্ন রকম সাইড এফেক্টস থাকে এবং সবার শরীর সমান নয়, তাই জন্য অবশ্যই আপনার নিজের যে ডক্টর তার সাথে কনসাল্ট করেই কিন্তু ইউজ করবেন। এছাড়াও ইউক্যালিপটাস নিয়ে রয়েছে অনেক কিছু কথা, আড্ডায় থাকতে হবে আপনাকে। শুনছেন রেডিও বাংলা নেই.com, মন যখন নিরুদ্দেশ।

গাছ নিয়ে যখন কথা হয় তখন বারবার মনে পড়ে যায় যথেচ্ছভাবে কিভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, এবং সত্যি প্রকৃতি তখনই আমাদের রূপ দেখায় যখন তার উপর অনেকটা আমরা অত্যাচার করে ফেলি। আর ঠিক সেই সময় আমাদের মনে হয় এই মা গাছ কেটে ফেললাম, যথেচ্ছভাবে খারাপ করছি পরিবেশের সাথে। কিন্তু না, আমাদের অনেক আগে থেকেই সচেতন হতে হবে, এবং ইউক্যালিপটাসের মতো আরও অনেক গাছ আছে যেগুলো ঔষধি গাছ, যেগুলো থাকলে আমাদের পরিবেশের জন্য ভালো, বলা যেতে পারে আমাদের মানুষের জন্য ভালো, এবং মারাত্মকভাবে উপকার করতেও কিন্তু সাহায্য করে। তাই জন্য নেচার নিয়ে যতবারই কথা বলি ততবারই মনে হয় যে মন থেকে কথাগুলো বলছি। কেমন লাগলো আজকের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে আমাকে ফলো করতেও ভুলবেন না www.radiobanglanet.com। আবারও কালকে কথা হবে ঠিক এই জায়গায়, ততক্ষণ অবশ্যই কান রাখতেই হবে radiobanglanet.com। মুচ্ছক্ষণ নিরুদ্বেগ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন ইয়েস গান মোসাবির সৌভিকের সঙ্গে। আর আজকের আড্ডা পায়ে পায়ে আমরা পৌঁছে যাব সমুদ্র সৈকতে। কোন সমুদ্র সৈকত? যে সমুদ্র সৈকতে লাল কাঁকড়ারা ঘোরাফুরি করে, অরক বনিয়া সৈকতের নাম। তো ঘুরতে যাওয়ার আগে এই ব্যাপারটা জেনে নেওয়াটা দরকার যে এই অরক বেনিয়ায় আর কী পেতে পারি। হ্যাঁ, অবশ্যই অরক বেনিয়ায় যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার সময়টা সেই সময়ে নিজের মতো কাটাতে পারবেন, বেশি নয়। মানে মন যদি একটু বিরতি চায়, একটু এমন একটা ঠিকানা যে প্রিয় বন্ধু বা বান্ধবীকে সঙ্গে নিয়ে কিছুটা দিন নিরিবিলিতে নিশ্চিন্তে কাটানো এমন একটা জায়গা অরক বনিয়া। জনকোলাহল বর্জিত, অথচ সেখানে থাকবে প্রকৃতির বিশুদ্ধতা। হাত বাড়ালেই অনুভব করা যাবে প্রকৃতি কন্যার উষ্ণ আলিঙ্গন। তাই অনেক অনুসন্ধানের পর আপনি কিন্তু এই জায়গাটা বাঁচতেই পারেন একদম নিঃশব্দে। ঝিনুকের মাঝে মুক্তোর আর সেই মুক্তমালার সন্ধান পাবেন অরক বেনিয়ায়। তাই পর্যটন কেন্দ্রটির নাম হচ্ছে অরক বনিয়া, যার পোশাকী নাম দক্ষিণ পুরুষোত্তমপুর। আর এই সমুদ্রতট মন্দারমণি যাওয়ার জাস্ট আগেই পড়বে। তাই দেরি না করে আজকের এই এক ঘন্টার আড্ডা আমরা কিন্তু পায়ে পায়ে পৌঁছে যাব লাল কাঁকড়ার সৈকতে। তারপর অবশ্যই আপনারাও সেই সৈকতে পা বাড়াবেন, এই ব্যাপারে আমি নিশ্চিত। সঙ্গে থাকুন, এখন শুনবো কয়েকটা গান, আর তারপর আমাদের হাঁটাহাঁটির পালা লাল কাঁকড়ার সৈকতের উপর। সঙ্গে থাকুন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

বিগ একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা নেট.কম। আর আড্ডা চলছে আমাদের লাল কাঁকড়ার সৈকতের কিছু খুঁটিনাটি ব্যাপার, আর যেখানে আপনি আপনার প্রিয় সময়টা কাটাতে চলেছেন খুব তাড়াতাড়ি। কাঁথি স্টেশন পৌঁছে আপনি দেখবেন গাড়ি চালক আপনাদের জন্য প্রতীক্ষারত, সদল বদলে হৈ হৈ করে উঠে পড়বেন সেই গাড়িতে। দীঘা বাইপাস ধরে দুর্দান্ত গতিতে সেই গাড়ি কিন্তু ছুটবে, এক এক করে ফিকে হয়ে আসবে হাতিবুড়িয়া এবং সুবর্ণদীঘি। হঠাৎ পিছামণি বাজারের কাছে আসতেই গাড়ির চালক আপনাদের ফিরিয়ে দেবে পুরনো ইতিহাসের পাতায়। কেন? তার মুখ থেকেই শুনতে পাবেন দেশের স্বাধীনতা লাভের আগে গান্ধীজি যখন লবণ সত্যাগ্রহ আন্দোলনে সামিল হওয়ার জন্য সমগ্র ভারতবাসীর কাছে আবেদন জানান, তখন এই এলাকার মানুষজন স্বেচ্ছায় সেইটাকে সাড়া দেন, আর সেই আন্দোলন থেকেই এই স্থানের নাম হয়ে যায় পিছাপনি। স্মারক হিসেবে এখনও কিন্তু গ্রামে অশোক স্তম্ভ স্বমহিমায় বিরাজমান। তাই চাউলকোলা মোড় থেকে বাম হাতের রাস্তা ধরবে কালিন্দি ডেরা রানিয়া পেরিয়ে মন্দারমণি রোড, পথের দুপাশে অজস্র ভেড়ি দেখতে পাবেন। চালক বলবে এগুলোতে মূলত চিংড়ির চাষ হয়, প্রতিটি ভেড়িতে ঘুরন্ত চাকা কেন? সেই হাসি আপনার কপালেও কিন্তু ভাঁজ এনে দেবে, হাসছে কেন? তখন সে বলবে আসলে এই চাকাগুলো ঘুরিয়ে জলাশয়ে অক্সিজেন সরবরাহ করা হয়, না হলে মাছগুলো যে মারা যাবে। সোজা রাস্তা পেরিয়ে তখন গাড়ি হুশ করে ছুটে চলবে বাম হাতের কাঁচা রাস্তার দিকে, আর ওপাশে একটু এগোলে গাড়ি হঠাৎ ব্রেক কষবে চালক, কার ঘুমিয়ে পড়লেও চোখের সামনে তখন সীমাহীন সমুদ্রের হাতছানি দেখতে পাবেন, আর দুপাশে মৎস্যজীবীদের গ্রাম, সারি সারি অস্থায়ী কুপড়ি, কোথাও কোথাও দেখবেন জাল বোনা হচ্ছে, কোথাও রোদে শুকোনো হচ্ছে শুটকি মাছ, সমুদ্রপাড়ের জমিতে কোথাও নিরালা ঝাউবনের ডাক, আবার কোথাও সারবিহীন মৌসুমি ফসলের চাষ। এই পৌঁছে যাবেন গুটি গুটি পায়ে লাল কাঁকড়ার সৈকত হরপনিয়ায়। সঙ্গে থাকুন, আমরা ফিরব খুব তাড়াতাড়ি। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা লাল কাঁকড়ার সৈকতের কথা নিয়ে। এবং যাদের কাছে সমুদ্র খুব প্রিয় তাদের এই হঠাৎ চোখ বন্ধ করে চোখ খুললেই সামনে যদি সমুদ্রের এই ঢেউটা দেখতে পায় না, মনটা কিন্তু একটা অন্যরকম হয়ে যায়। ঠিক যেরকম যারা পাহাড় ভালোবাসে, পাহাড়ের একদম কোলের কাছে দাঁড়িয়ে শুধু হাতটা মেলে দিয়ে একবার তাকিয়ে থাকা, তাতেই কিন্তু মন শান্ত হয়ে যায়, মন ভালো হয়ে যায়। ঠিক সেরকমভাবেই এই সমুদ্র এইভাবে আপন করে নেয় আমাদের। তো দু চোখ ভরে শুধু অনুভব করবেন সাগর কন্যার মোহময় রূপ, যত দূর দেখবেন সেখানে কেউ কোথাও নেই। জীবনে প্রথমবার একটা জিনিস দেখবেন যে এরকম কিছু জায়গায় জনমানব সম্য এমন এক সৈকত যেটা বিনা বাধায় অধিকার করে আছে একটা সাম্রাজ্য। দূরে দূরে ঝাউবনের শাড়ি আর মাঝে মধ্যে ইয়াসের হত্যালীলায় পর্যদস্ত দু একটা উৎপাটিত ঝাউগাছ, সার দিয়ে বাঁধা আছে মাঝি ভাইদের নৌকো, ক্ষণিকের বিরতি আর প্রয়োজন মতো ঝাঁপ দেবে সাগরের জলে। এই গুটি গুটি পায়ে চলতে চলতে হঠাৎ আপনি কিন্তু থেমে যেতে পারেন এমন একটা জায়গায় যেখানে হঠাৎ দেখলেন এটি জ্যান্ত শঙ্কর মাছ। তাই দেরি না করে লাল কাঁকড়ার সৈকতকে বেছে নিন, ডায়েরিতে নোট করুন আর চলে আসুন খুব তাড়াতাড়ি। যারা কলকাতায় থাকেন, যারা কলকাতায় ঘুরতে এসেছেন বাইরে থেকে, দুদিনের জন্য ঘুরে যান এই লাল কাঁকড়ার সৈকত ওরক বনিয়ায়। আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকবে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলা .com, শুনছেন গান মুসাফিরের আড্ডা সৌভিকের সঙ্গে। আর আরেকটু এগিয়ে যাই, মানে পায়ে পায়ে আরেকটু সৈকতে আমরা হাঁটাহাঁটি করি। তো এই হাঁটতে হাঁটতেই এক মৎস্যজীবীর কাছে আমি পৌঁছে গিয়েছিলাম এবং সেখান থেকেই জানা গিয়েছিল আরেকটা কথা। সেটা হচ্ছে বিকেল বেলায় লাল কাঁকড়ায় ভরে উঠবে সমুদ্র সৈকত। আর সেই কথা শুনে এক রাত আশা বুক বেঁধে নিয়ে চলেও গিয়েছিলাম অতিথি নিবাসে। তখন কিন্তু অন্য কোনো চিন্তা নেই, শুধু হৃদয়ে আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে অপেক্ষা করে আছি বিকেলের প্রতীক্ষায়, মানে খুব তাড়াতাড়ি কখন সেই লাল কাঁকড়াকে দেখতে পাবো। তো অতিথি নিবাসের বারান্দায় বসে নির্নিমেষ নয়নে দেখছি সাগরের জলে জোয়ার ভাটার খেলা। পরন্ত বিকেলে পৌঁছে গেলাম পায়ে পায়ে, ঠিক যেভাবে এই সময় এসে দাঁড়িয়ে আছি সাগরের বেলা ভূমিতে, এবং আপনি সত্যি এসে ঘাবড়ে যাবেন। এটাই যে সমুদ্র, সমগ্র সমুদ্র জুড়ে লাল কাঁকড়া কিন্তু আপনার চারপাশে ঘুরঘুর করবে। আর সেই সৈকতকে কেন আপনি বলবেন না বলুন তো, যে লাল কাঁকড়া বিচ বলতেই পারেন। তাজপুর বিচের সঙ্গে এখানে আকাশ পাতাল একটা পার্থক্য আছে। পর্যটকদের পদধ্বনি শুনলেই তাজপুরের লাল কাঁকড়ার ধল মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়, কিন্তু এখানে তারা আপন খেয়ালে বিপরীত ঘুরে বেড়াচ্ছে। তাই এরকম ভাববেন না যে লাল কাঁকড়া নিয়ে আপনি পরক্ষণে দেখবেন হাতের ওপর ঠিক কেমন। যতক্ষণে আপনি ভাববেন বা ধরার চেষ্টা করবেন ততক্ষণও বালির অনেক গভীরে। তাই যেরকম স্বচ্ছন্দে আপনিও হাঁটবেন, ঠিক সেভাবেই আনন্দে আত্মহারা হয়ে তারাও কিন্তু গুটি গুটি পায় সারা সৈকত জুড়ে, হেঁটে বেড়াচ্ছে বেড়াবে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল আড্ডা লাল কাঁকড়ার সৈকতে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: আর ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
0: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি শুনছেন লাল কাঁকড়ার সৈকতের কাহিনী। তো একটা কথা প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে হাতে সময় থাকলে এখান থেকেই কিন্তু আপনি যেতে পারবেন মন্দারমণি, তাজপুর, জুনপুট, বগুড়ান, জলপাই ও পেটুয়া বন্দর। এই কয়েকটা জায়গা কিন্তু আপনি খুব সহজেই ঘুরে আসতে পারেন একমাত্র এই নীল কাঁকড়ার সৈকত থেকে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা কিন্তু আরও ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দেখে নিতে পারেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত কপালকুণ্ডলা। নিশ্চয়ই অনেকে পড়েছেন। আর এই কপালকুণ্ডলা উপন্যাসের বিখ্যাত কপালকুণ্ডলা মন্দিরটি কিন্তু দেখতে পারেন। তাহলে আপনি আর দেরি না করে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসুন লাল কাঁকড়ার সৈকত অরকপনিয়ায়। আর অবশ্যই এই সৈকত ঘুরে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই লাল কাঁকড়ার সৈকত অরকপনিয়ায়। এবং লাল কাঁকড়া অবশ্যই হাতে নেবেন, দিয়ে একবার পরখ করে দেখবেন। হ্যাঁ, না ঘাবড়াবেন না, এরকম ভয়ঙ্কর কিন্তু কিছু নয়। তাই আরেকটা কথা বলি, কেমন লাগলো 4475039657122 অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর ইমেল করবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা সৌভিকের সঙ্গে, gm@radiobanglanet.com-এ অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি নতুন কোনো ভাবনা থাকে যে এই ব্যাপারটা নিয়ে আড্ডা দিলে আপনাদের ভালো লাগবে, সেটাও কিন্তু জানাতে পারেন আমাকে আপনারা। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময়। আবারও শুনতে ভুলবেন না বিশ্বজুড়ে সোমবারের স্পেশাল একটা শো। আজ এ পর্যন্তই, জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com। টাটা।

এই যে প্রত্যেকটা দিন আপনার সঙ্গে আমার কিছু বিশেষ মুহূর্ত আপনার এবং আমার মনের লকারে সেভড হয়ে রয়েছে, সেটা কিন্তু ভীষণ দামি একটা জিনিস। এটা নিশ্চয়ই আপনিও মানেন? হ্যাঁ, আমি এই কথাটা ভীষণ মানি। এখন এই মুহূর্তটায় আপনি রয়েছেন আমার সঙ্গে এবং আমি আপনার সঙ্গে রয়েছি। সেই মুহূর্তটা মনে হবে আপনার অতিরিক্ত চিন্তা ভাবনা, দুশ্চিন্তা বা এমন কোনো বিষয় যেটা আপনাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে বা আপনার মানসিক শান্তিটাকে নষ্ট করছে, সেই মুহূর্তর থেকে একটু বেরিয়ে এসে নিজের যা করতে ভালো লাগে বা নিজের একটা মুহূর্ত এমনভাবে কাটান, সেই মুহূর্তটাকে স্পেশাল করে দিন। কিভাবে স্পেশাল করবেন পরে বলছি, তার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
5: আমাকে এ শহরের অলিগলি সে পাঠালো উপহার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর হ্যাঁ, আমাকে শুনতে হলে অবশ্যই ওয়েবসাইটটা জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। হ্যাঁ, তো যেটা নিয়ে কথা হচ্ছিল, আপনার কঠিন মুহূর্তটাকে কী করে স্পেশাল করবেন। দেখুন, সব মুহূর্ত আমাদের কাছে খুব স্পেশাল হবে এমনটা নয়। কঠিন পরিস্থিতি যদি জীবনে না আসে, তাহলে স্পেশাল মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবেন না, এটা সত্যি। কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তই ভীষণ কঠিন হবে, সেটা নয়। আপনি ভীষণ কষ্টে আছেন, আপনার মনটা খুব বিষণ্ন, বা আপনি এমন কিছু একটা নিয়ে ভাবছেন যেটা সমাধান করে উঠতে পারছেন না, প্রেয়ার্স করুন, প্রার্থনা করুন, আপনার ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করুন। দেখবেন, আজকের কঠিন মুহূর্তটা কেটে গিয়ে আগামীতে ভালো মুহূর্ত আসতে বাধ্য, কারণ কঠিন সময় কাটে। হ্যাঁ, যদি আপনি ওই কঠিন মুহূর্তটার মধ্যে যাপন করতে থাকেন আর এটা ভেবে নেন যে ভালো মুহূর্ত আর আসবে না, তাহলে কিন্তু খুব চাপ আছে বস। তাই ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করতে হবে, ইটস আ প্র্যাকটিস, এভরি ডে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, পজিটিভ থাকতে হবে। এই যে এই মুহূর্তটা আমার জন্য দারুণ স্পেশাল, কেন বলুন তো, আপনি আমাকে মন দিয়ে শুনছেন, আর আমিও আপনার কাছে পৌঁছে যাচ্ছি আপনার মনের মধ্যে। তাই এই স্পেশাল মুহূর্তগুলো আপনার এবং আমার মধ্যে রয়ে যাবে, আমি জানি। আপনার যদি এমন কোনো বিশেষ মুহূর্ত থাকে যে মুহূর্তটা আপনাকে নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে, নিশ্চয়ই আছে এমন কোনো মুহূর্ত বা এমন কোনো মানুষ যে আপনার মুহূর্তগুলোকে, জীবনের অনেক মুহূর্ত সুন্দর করে দিয়েছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। পরে দুটো গান আপনার সেই বিশেষ মুহূর্তকে উৎসর্গ করলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ, মন যখন নিরুদ্দেশ।

0: কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ও, আপনারও নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেট চাই? তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। এখনও যদি আপনার ফলো না করা হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ। হ্যাঁ, তো ফিরে আসি আড্ডায়। কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এতটাই স্পেশাল হয়, সেটা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের পাস্ট ট্রমা, স্ট্রেস, সেগুলোকে বিরতি দিয়ে মুহূর্তগুলোকে আলিঙ্গন করতে হবে। তখন কিন্তু ওই জিনিসগুলোকে আর ভাবলে হবে না। আমি জানি পাস্ট ট্রমা, স্ট্রেস, অ্যাংজাইটি বা এমন কোনো ঘটনা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই সময়টা, সেগুলো ভোলা যায় না। কিন্তু এমন কোনো মুহূর্ত আছে, এমন কিছু স্পার্ক আছে, সেই মুহূর্তগুলো যখন আসবে সেগুলোকে কিন্তু আপনাকে আলিঙ্গন করতে হবে। দেখবেন আপনার ট্রমাগুলো কোথায় যেন টাটা বাই বাই হয়ে গেছে। তাই সেই বিশেষ মুহূর্তগুলোকে আলিঙ্গন করুন, ভালো থাকবেন, সুন্দরভাবে বাঁচতে পারবেন। তাই আমি অবশ্যই বলবো মুহূর্তে বাঁচুন, এই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল হোক। পরের গানটা আপনার যে কোনো একটা বিশেষ মুহূর্তকে সাক্ষী রেখে আপনাকে আমি ডেডিকেট করলাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rivasa 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল মুহূর্ত নিয়ে, মুহূর্তে বাঁচা নিয়ে। মানে এই মুহূর্তটা বা যেই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল, সেই মুহূর্তটার কথা মনে করে আপনার দেখবেন যখন মনটা ভীষণ খারাপ থাকবে, তখন কিন্তু সেই মুহূর্তটাকে মনে করে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। এটা একটা ম্যাজিক। তবে কিছু কিছু মানুষ কিন্তু ভালো মুহূর্ত আমাদের উপহার দেয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এমন কিছু মানুষ আছে যারা এক মুহূর্তের জন্য এসে মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেয়। ভিতরের ভেঙে যাওয়া আমিটাকে নিজের অজান্তেই যেন মেরামত করে দেন। কিছু মানুষের মধ্যে না একটা পজিটিভ অরা আছে, একটা পজিটিভ ভাইবস আছে, সেই ভাইবসগুলো না ক্যাপচার করে আমাদের সেই ভাঙাচোরা মনটা। আমি জানি আপনার জীবনেও এরকম একজন বা কয়েকজন মানুষ ডেফিনেটলি আছে। যদি এরকম কোনো মানুষ থাকে আর এরকম বিশেষ কোনো মুহূর্তের গল্প থাকে, তাহলে অবশ্যই আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে, তাও বলছি +44 7503965712। তাহলে জানাচ্ছেন তো সেই বিশেষ মানুষটা আপনার বিশেষ মুহূর্তকে যারা বাঁচিয়ে রাখছে সেই গল্পটা। তাহলে অবশ্যই মুহূর্তে বাঁচুন আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ভালো মুহূর্ত কিন্তু আমাদের জীবনে ভীষণ কম আসে, এবং কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো আমরা উপভোগ করতে না করতেই সেই মুহূর্তগুলো কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যায়। তাই ভালো মুহূর্ত আসলে আমি বারবার বলছি, সেটাকে আঁকলে রাখুন, সেটাকে আলিঙ্গন করে বাঁচুন। এই যেমন সময় বাবা যেমন আমাকে বলছে, এই বিশেষ মুহূর্তটায় আমাকে থামতে হবে, কারণ সময় প্রায় শেষের দিকে। আমার না মাঝে মাঝে ভীষণ মানে অভিমান হয় সময়ের ওপর, কেন বলুন তো? যখনই আপনার আর আমার আড্ডাটা একদম জমজমাট একটা পর্যায়ে চলে যায়, তখনই সময় বলে আমি এবার শেষ। এরকম না মানে ঠিক ভালো লাগে না। যাই হোক, আজকের এই সময়টা শেষ না হলে, আজকের এই মুহূর্তটা শেষ না হলে কালকের মুহূর্তটা কীভাবে আসবে? ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মুহূর্তে বাঁচুন। আগামীকাল আরও আড্ডা হবে, নতুন কোনো গল্প হবে, নতুন বিষয় জানা যাবে। আজকের এই মুহূর্তটা আমি আমার মনের লকারে সেভড রাখলাম। তাহলে আজ আসি, শুনতে থাকুন রেডিও বাংলানি.com। মন যখন নিরুদ্দেশ।

এই বক্স অফিসের গল্প শুনবো আমাদের আজকে পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই এই তিনটে ছবি, এই ছবিগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা জানবো দর্শকরা কোন ছবিকে বেশি পছন্দ করছেন আর কোন ছবি বা এগিয়ে রয়েছে, সবকিছুই থাকছে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন সময় হয়েছে পরপর তিনটে গান শোনার। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

পুজোর ছবি নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উৎসাহ সবসময় দেখা যায়। প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপুজোর সময় বাংলা ছবি মুক্তি পেয়েছে। এবছর তিনটে বাংলা ছবিকে আমরা পেয়েছি এই উৎসবের মৌসুমে। আর সেই ছবিগুলি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা প্রথমেই যেই ছবির কথা বলবো সেটি হল টেক্কা। বাঙালি দর্শক পুজোর সময় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় একটা ছবি পাবেন এমন আশা অবশ্যই করেন, আর এ বছরও তেমনই পাওয়া গিয়েছে টেক্কা ছবিটি। তবে এবছর উপরি পাওনা সেই ছবিতে অভিনেতা দেবকে। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এই টেক্কা ছবিটি মুক্তি পেয়েছে এবছর পুজোতে, আর সেই সঙ্গে উইন্ডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত বহুরূপী ছবিটিও মুক্তি পেয়েছে। আর এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, রীতাভরি চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়। সেই সঙ্গে মুক্তি পেয়েছে পথিকৃত বসুর শাস্ত্রী ছবিটি, আর সেখানে অভিনয় করেছেন মুখ্য চরিত্রে অভিনেতা মিঠুন চক্রবর্তী। সুতরাং বোঝাই যাচ্ছে তিনটে ছবি দারুণ কাস্টিং, সব তারকা খচিত ছবি। তাই এই ছবিগুলো বক্স অফিসে কেমন করলো সেটাও জানতে আমাদের ভীষণ ইচ্ছে করছে। জানবো, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রতি বছরের মতো এই বছরও পূজোর ছবি মুক্তি পেয়েছে। আর এই বছর দুর্গাপূজোর মৌসুমে তিনটে বাংলা ছবি উপহার পেয়েছেন বাঙালি দর্শক। আর সেই তিনটে ছবি কিন্তু 8ই অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে। আর সেই ছবিগুলো নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আপনার সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমরা এই বছর যে তিনটে ছবির কথা বলছি, সেই তিনটে ছবির মধ্যে হলো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা, বহুরূপী উইন্ডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত, এবং পথিকৃত বসুর ছবি শাস্ত্রী। এই তিনটে ছবি আমরা 8ই অক্টোবর পঞ্চমীতে মুক্তি পেতে দেখেছি। প্রথম তিন দিনে অর্থাৎ সপ্তমী পর্যন্ত যদি হিসেব দেখা যায়, সেখানে আমরা দেখব টেক্কা ছবিকে টিক্কা দিয়ে এগিয়ে রয়েছে বহুরূপী ছবিটি। আর এখানেই আমরা জানতে পারি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে প্রথম তিন দিনে যে টিক্কা ছবিটির ব্যবসা, সেই ব্যবসার পরিমাণ যেটা জানানো হয়েছে সেটা হলো 1.5 কোটির অঙ্ক পেরিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা যদি বহুরূপী ছবিটির দিকে দেখি, আবি চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং রীতা ভরি চক্রবর্তী, এবং এই ছবিতেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও আমরা অভিনয় করতে দেখেছি, এই ছবিটি বহুরূপী ছবিটি কিন্তু প্রথম তিন দিনেই 2 কোটির ব্যবসা করে ফেলেছে এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে যদি আমরা এইভাবে বক্স অফিসের নিরিখে দেখি, তাহলে বাজিমাত করে চলেছে কিন্তু এই বহুরূপী ছবিটি। আমরা এই যে আজকে পপকর্নে আমরা পূজোর ছবি নিয়ে কথা বলছি, সেই আড্ডা তো জারি থাকবে, তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি, বিরতির ওপারে আমি অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আপনার সঙ্গে রয়েছে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পুজোর ছবি নিয়ে, কারণ এই বছর পুজোর মৌসুমে তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে রয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা, অন্যদিকে রয়েছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুরূপী ছবিটি, আর রয়েছে পথিকৃত বসুর পরিচালনায় শাস্ত্রী ছবিটি। তিনটে ছবি কিন্তু তারকা খচিত, আর এই ছবিগুলো বক্স অফিসে ভালো ব্যবসাও করছে, সব ছবিগুলোই কিন্তু হাউসফুল হচ্ছে শো, আর পুজোর মৌসুমে সবাই হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন। যেহেতু পজিটিভ রিভিউ এসছে এই ছবিগুলোর, সেই জন্য দর্শক আরও বেশি সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখার চেষ্টা করছেন। আর এই যে ছবিগুলো সেগুলো সবই ভালো ব্যবসা করছে, ভালো হাউসফুল হচ্ছে ছবিগুলো। তবে যদি প্রথম দ্বিতীয় তৃতীয়ের যদি নিরিখে দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু বহুরূপী ছবিটি এগিয়ে রয়েছে। বহুরূপী ছবিতে আমরা অভিনয় করতে দেখছি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, রয়েছেন রীতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অন্যদিকে টেক্কা ছবিতে অভিনয় করেছেন অভিনেতা দেব, রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। আর শাস্ত্রী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন সময় হয়েছে পরপর দুটো গান শোনার। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পুজোর ছবি নিয়ে, কারণ প্রতি বছরই পুজোর সময় ছবি মুক্তি পায় বাংলা ছবি। এই বছর তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে এই পুজোর মরশুমে। যেহেতু এই সময় দর্শকরা ভীষণ একটা উৎসবের মেজাজে থাকেন, ভীষণ মজা করে সিনেমা হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন, তাই এই তিনটে ছবি কিন্তু খুব ভালো ব্যবসা করছে। যেখানে আমরা দেখছি পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় টেক্কা ছবিটি রয়েছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালনায় বহুরূপী ছবিটি রয়েছে, মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি পথিকৃত বসুর পরিচালনায় শাস্ত্রী। তিনটে ছবি কিন্তু দারুণ ব্যবসা করছে আর বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে চলেছে। ছবিগুলোর জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্স স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স স্কুলে একে ওকে তাকে তোলে।

শত হে দুয়াই আমি নিয়া কিংবা চাঙুয়াই একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

বাংলার গানের ইতিহাসে অন্যতম অমর একটি গানের কথা আমার এখন মনে পড়ছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, যদিও কথাটা একটু অন্যরকম। মানে কফি হাউসের আড্ডাটা অবশ্যই আছে, কিন্তু সেই পাঁচজন নেই। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। না, কফি হাউসের কোনো হারিয়ে যাওয়া আড্ডার কথা আপনার সঙ্গে শেয়ার করব না, কিন্তু শেয়ার করব কফি হাউসের সেই লোকজনের কথা, অর্থাৎ কফি প্রেমীদের কথা। কফি প্রেমী যারা কফি খেতে বড়ই ভালোবাসেন, তাদেরকে নিয়ে অনেক ঘটনা অনেক কথা আছে। এমনকি তাদের যে অত্যন্ত ফেভারিট পানীয় এই কফি, সেটাকে নিয়েও কিন্তু অনেক গল্প অনেক ঘটনা আছে। তো রেডিও বাংলায় ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসর এই কফি প্রেমী এবং কফিকে নিয়েই জমে থাক, কিন্তু সবই জমবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লাগে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করে অক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি।

0: শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
4: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annutamo Thikana.

কফি পান করা শরীরের পক্ষে ভালো না খারাপ, এই নিয়ে কিন্তু বিস্তর গোলযোগ আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কফি প্রেমী এবং কফি নিয়ে। তো যে কথা বলছিলাম যে কফি পান করা ভালো না খারাপ, এই নিয়ে কিন্তু একটা সীমারেখা আছে। দেখা গেছে যে যে সমস্ত মানুষজন একটা সীমার মধ্যে কফি পান করেন, স্পেশালি কালো কফি অর্থাৎ ইনফিউশন যাকে বলে, এবং সেটি চিনি ছাড়া, যদি আপনি রেগুলারলি একটা সীমার মধ্যে পান করতে থাকেন, তাহলে কিন্তু আপনার শরীরের পক্ষে এটা অত্যন্ত ভালো। যে

পরিমাণ ক্যাফেন আপনার শরীরের মধ্যে প্রবেশ করে সেটা আপনার ইমিউনিটি বাড়াতে এবং আপনার মেদ ঝরাতে এবং অবশ্যই আপনাকে শক্তি দিতে খুব বেশি করে কার্যকর। কাজেই একটা লিমিট পর্যন্ত কফি পান করা খুবই ভালো, কিন্তু সেই লিমিটটি ক্রস করে গেলে কিন্তু বিপদের সম্ভাবনা অবশ্যই আছে। তো রেডিও বাংলায় .com-এ আজকে কফি এবং কফি প্রেমীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

পৃথিবীতে সব থেকে বেশি কফি পান করেন কারা বলুন তো? ভাবছেন তো যে এটা তো মেইনলি পাশ্চাত্য সমস্ত দেশেই হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি তা নয়। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে সব থেকে বেশি কফি পান করেন কিন্তু পুরো পাশ্চাত্য দেশগুলি নয়, শুধুমাত্র স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি অর্থাৎ ডেনমার্ক, ফিনল্যান্ড এই সমস্ত দেশগুলিতে। এবং এই দেশের লোকজন গড়পড়তা দিনে 20 কাপ পর্যন্ত কফি খেতেই পারেন, কাজেই এই সমস্ত লোকজনদের কিন্তু সত্যি একদম কফি প্রেমীর তালিকায় একদম ওপরে রাখতে হবে, কি বলেন? তো রেডিও বাংলার .com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে কফি প্রেমীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

কফি যে বিনসগুলি সেগুলি আসলে কি জানেন, সেগুলো কিন্তু আসলে চেরি। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। তো রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে কফি যে আমরা গুঁড়োটা খাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো আলাদা ধরনের গুঁড়ো নয়, এটা একটি ফলের বীজের গুঁড়ো, এবং সেই ফলটি কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের চেরি ফল, যাকে বলা হয় কফি চেরি। আবার আপনি শুনলে অবাক হবেন, এই যে কফি খাওয়া যেটা আমরা বাংলায় বলি, এটা কিন্তু লিটারালি কিছু দেশের মানুষজন করে থাকেন, অর্থাৎ তারা কফি পান করেন না, তারা ওই কফি যে বীজটা গুঁড়ো সেটা লিটারালি খেয়ে থাকেন। তাহলেই ভাবুন যে কফির কত রকম ব্যবহার আমাদের চারপাশে হয়ে চলেছে। তো রেডিও বাংলায় ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছি কফিকে নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এই কফি এবং কফি প্রেমীদের নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর সব থেকে যে দামি কফি তার নাম হলো সিভেট কফি, এবং সেই কফি যেভাবে তৈরি হয় সেটা কিন্তু একটু নাক সিঁটকানোর হতেই পারে আর কি। আচ্ছা, গল্পটা বলছি আপনাকে। ইন্দোনেশিয়ায় এক ধরনের প্রাণী পাওয়া যায় যার নাম সিভেট, অনেকটা ভাম বিড়ালের মতন দেখতে। তো সেই সিভেটকে কফি বিনস খাওয়ানো হয় গোটা অবস্থায়, এবং সেই বিনস সমেত সিভেট যখন ওই পটি করে আর কি, সেটি কালেক্ট করে সেখান থেকে ওই বিনগুলো সংগ্রহ করা হয়, এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই বিনসকে আবার পরিষ্কার করে সেই বিনস বিক্রি করা হয়। ভাবুন, সেই জন্য সেই বিনসের নাম হলো সিভেট কফি বিনস, এবং এর স্বাদ নাকি অনন্য। যাই হোক, কিছু বলবো না, কিন্তু ব্যাপারটা হলো এই কফির দাম সব থেকে বেশি, মানে এর 100 গ্রাম কফির দাম প্রায় 60,000 টাকা, ভাবতে পারেন। তো রেডিও বাংলায় ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, যে আড্ডাটা জারি ছিল কফি প্রেমী এবং কফিকে নিয়ে। তো কেমন লাগলো বলুন তো আপনার এই কফি এবং কফি প্রেমীদের নিয়ে এই এতগুলো কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই কফি প্রেমী এবং কফিকে নিয়ে আরও অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করার আছে। সেই সমস্ত কথা আগামীকালও শেয়ার করতে থাকবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বেশ কিছু ভালো ভালো গান। সেই গানগুলো শুনবো এবং শোনাবো আপনাকে, তাই জন্য কোথাও যাবেন না, থাকতে হবে আপনাকে এই আড্ডায়, আর শুনতে হবে radiobangladesh.com মন চক্ষণ নিরুদ্দে।

0: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
5: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: যায়।
1: radiobanglani.com এ একটা ছোট ব্রেকের ওপারে ফিরে এলাম, এবং অবশ্যই যেটা বলছিলাম যে ভালো গান শোনাবো, শুধুমাত্র ভালো গান না, তার সাথে সাথে ভালো আড্ডাও আছে। আচ্ছা, ভালো আড্ডা মানে কি? শুধুমাত্র গসিপ নাকি সেই ছোটবেলায় ফিরে যাওয়া? সেই সব কিছু তো থাকে, কিন্তু তাছাড়াও অনেক সময় আমরা ইনফরমেটিভ আড্ডা দিয়ে থাকি। ঠিক যেমন আমার কাছে ইনফরমেটিভ আড্ডা বলতে আর মনের কাছাকাছি যদি কোনো আড্ডা হয় সেটা অবশ্যই নেচার। আর নেচার বলতে যেটা সব প্রিয় সেটা হচ্ছে আমাদের গাছ। আর সেই গাছের মধ্যে এমন অনেকগুলো গাছ আছে সেগুলো মারাত্মকভাবে আমাদের উপকার করে। ঠিক সেরকমই একটা গাছের নাম ইউক্যালিপটাস। এই গাছটার সাথে আমরা সবাই ছোট থেকেই পরিচিত, কিন্তু এই গাছটার গুণাগুণ সম্পর্কে হয়তো আমরা অনেকেই অজানা। বা এই গাছটা যে কতটা বললাম মারাত্মকভাবে উপকার করতে পারে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে সেইটার ব্যাপারে কথা বলবো পুরো আটটা জুড়ে, তাই থাকতেই হবে আপনাকে। এবং শুনছেন রুবিনার সঙ্গে রেডিও বাংলানে.com এ গান্দুরিয়ার আড্ডা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

উড়িষ্যা ছুটিতে যখন গ্রীষ্মকালীন যে ছুটিটা পড়তো, সেই সময় যখন মামার বাড়ি যেতাম, যেহেতু আমার মামা বাড়ি একটুখানি বলা যেতে পারে মফস্বল এরিয়ায়, তো সেখানে না দেখতাম বড় বড় ইউক্যালিপটাস গাছ। সেই সময় বুঝতে পারতাম না ইউক্যালিপটাস যেই গাছটা দেখছি তার গুণাগুণ কতটা, ওই যে বললাম মারাত্মকভাবে কোন গাছটা উপকার। এবং বলা যেতে পারে বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় 400 ধরনের ইউক্যালিপটাস গাছ রয়েছে, এবং এই গাছের পাতা থেকে তৈরি হয় তেল, বলা যেতে পারে এসেনশিয়াল অয়েল, এবং সেটা ওষুধ তৈরির কাজে ব্যবহার হয়। আপনি কি জানেন শ্বাসকষ্ট, গলা ব্যথা, সর্দি কাশি, গাঁটের যন্ত্রণা, এই সব কিছুতে যে অয়েন্টমেন্ট ব্যবহার করা হয় সেখানে ইউক্যালিপটাস তেলও রয়েছে, এবং মানে ওই যে ইউক্যালিপটাসের পাতা থেকে তৈরি হয় যে তেলটা। এছাড়াও দাঁতের সমস্যাতেও নাকি ইউক্যালিপটাস থেকে তৈরি মাউথ ওয়াশ এবং বিভিন্ন ধরনের ওষুধও ব্যবহার করা হয়।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

যদি কখনো একটু মালভূমি এলাকায় যান, তাহলে ইউক্যালিপটাসের ছায়ার নিচে দাঁড়িয়ে এত সুন্দর ছবি আসে কি বলবো। অনেক উঁচু উঁচু সেই ইউক্যালিপটাস গাছগুলো, এবং সেই গাছগুলো যেন মাথা উঁচু করে আকাশ ছুঁতে চাইছে। এই ইউক্যালিপটাস গাছ থেকে যে এসেনশিয়াল অয়েলগুলো তৈরি হয়, সেটা কিন্তু বিভিন্ন রকম কীটপতঙ্গ মারতে এবং সেখান থেকে মানে তাদের উপদ্রব এড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। যেমন ধরে নিই মশা বা যে কোনো কীট পতঙ্গ বা ফাঙ্গাল ইনফেকশন, সব কিছু থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন এই ইউক্যালিপটাস অয়েল থেকে। এছাড়াও অবশ্যই যেটা বললাম, ওষুধ তৈরিতে কাজে লাগে। আর আমার মনে আছে, যদি কোনোদিনও কারোর অ্যালার্জি হয় না, একটা হয় না যে স্যাঁতস্যাঁতে এরিয়া থেকে অ্যালার্জি হয়, বা অনেক সময় কারোর ধুলোবালি থেকে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আমাদের ভীষণভাবে সাহায্য করে ইউক্যালিপটাস অয়েল। এটা কিন্তু আমি নিজে ইউজ করেছি। তাও সবসময় আড্ডায় এই কথাটা বলেই থাকি যে যেহেতু ওষুধের বিভিন্ন রকম সাইড এফেক্টস থাকে এবং সবার শরীর সমান নয়, তাই জন্য অবশ্যই আপনার নিজের যে ডক্টর তার সাথে কনসাল্ট করেই কিন্তু ইউজ করবেন। এছাড়াও ইউক্যালিপটাস নিয়ে রয়েছে অনেক কিছু কথা, আড্ডায় থাকতে হবে আপনাকে। শুনছেন রেডিও বাংলা নেই .com, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। Jusque la terre.

গাছ নিয়ে যখন কথা হয় তখন বারবার মনে পড়ে যায় যথেচ্ছভাবে কিভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, এবং সত্যি প্রকৃতি তখনই আমাদের রূপ দেখায় যখন তার উপর অনেকটা আমরা অত্যাচার করে ফেলি। আর ঠিক সেই সময় আমাদের মনে হয় এই মা গাছ কেটে ফেললাম, যথেচ্ছভাবে খারাপ করছি পরিবেশের সাথে। কিন্তু না, আমাদের অনেক আগে থেকেই সচেতন হতে হবে। এবং ইউক্যালিপটাসের মতো আরও অনেক গাছ আছে যেগুলো ঔষধি গাছ, যেগুলো থাকলে আমাদের পরিবেশের জন্য ভালো, বলা যেতে পারে আমাদের মানুষের জন্য ভালো, এবং মারাত্মকভাবে উপকার করতেও কিন্তু সাহায্য করে। তাই জন্য নেচার নিয়ে যতবারই কথা বলি ততবারই মনে হয় যে মন থেকে কথাগুলো বলছি। কেমন লাগলো আজকের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে আমাকে ফলো করতেও ভুলবেন না www.radiobanglanet.com। আবারও কালকে কথা হবে ঠিক এই জায়গায়, ততক্ষণ অবশ্যই কান রাখতেই হবে radiobanglanet.com। মুচ্ছক্ষণ নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন ইয়েস গান মোসাবির সৌভিকের সঙ্গে। আর আজকের আড্ডা পায়ে পায়ে আমরা পৌঁছে যাব সমুদ্র সৈকতে। কোন সমুদ্র সৈকত? যে সমুদ্র সৈকতে লাল কাঁকড়ারা ঘোরাফুরি করে, অরক বনিয়া সৈকতের নাম। তো ঘুরতে যাওয়ার আগে এই ব্যাপারটা জেনে নেওয়াটা দরকার যে এই অরক বেনিয়ায় আর কি পেতে পারি। হ্যাঁ, অবশ্যই অরক বেনিয়ায় যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার সময়টা সেই সময়ে নিজের মতো কাটাতে পারবেন, বেশি নয়। মানে মন যদি একটু বিরতি চায়, একটু এমন একটা ঠিকানা যে প্রিয় বন্ধু বা বান্ধবীকে সঙ্গে নিয়ে কিছুটা দিন নিরিবিলিতে নিশ্চিন্তে কাটানো এমন একটা জায়গা অরক বনিয়া। জনকোলাহল বর্জিত, অথচ সেখানে থাকবে প্রকৃতির বিশুদ্ধতা। হাত বাড়ালেই অনুভব করা যাবে প্রকৃতি কন্যার উষ্ণ আলিঙ্গন। তাই অনেক অনুসন্ধানের পর আপনি কিন্তু এই জায়গাটা বাঁচতেই পারেন একদম নিঃশব্দে। ঝিনুকের মাঝে মুক্তোর আর সেই মুক্তমালার সন্ধান পাবেন অরক বেনিয়ায়। তাই পর্যটন কেন্দ্রটির নাম হচ্ছে অরক বনিয়া, যার পোশাকি নাম দক্ষিণ পুরুষোত্তমপুর। আর এই সমুদ্রতট মন্দারমণি যাওয়ার জাস্ট আগেই পড়বে। তাই দেরি না করে আজকের এই এক ঘন্টার আড্ডা আমরা কিন্তু পায়ে পায়ে পৌঁছে যাব লাল কাঁকড়ার সৈকতে। তারপর অবশ্যই আপনারাও সেই সৈকতে পা বাড়াবেন, এই ব্যাপারে আমি নিশ্চিত। সঙ্গে থাকুন, এখন শুনবো কয়েকটা গান, আর তারপর আমাদের হাঁটাহাঁটির পালা লাল কাঁকড়ার সৈকতের উপর। সঙ্গে থাকুন।

বিগুর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা .com আর আড্ডা চলছে আমাদের লাল কাঁকড়ার সৈকতের কিছু খুঁটিনাটি ব্যাপার, আর যেখানে আপনি আপনার প্রিয় সময়টা কাটাতে চলেছেন খুব তাড়াতাড়ি। কাঁথি স্টেশন পৌঁছে আপনি দেখবেন গাড়ি চালক আপনাদের জন্য প্রতীক্ষারত, সদল বদলে হৈ হৈ করে উঠে পড়বেন সেই গাড়িতে। দীঘা বাইপাস ধরে দুর্দান্ত গতিতে সেই গাড়ি কিন্তু ছুটবে, এক এক করে

ফিকে হয়ে আসবে হাতি বড়িয়া এবং সুবর্ণদিঘি। হঠাৎ পিছামণি বাজারের কাছে আসতেই গাড়ির চালক আপনাদের ফিরিয়ে দেবে পুরনো ইতিহাসের পাতায়। কেন? হ্যাঁ, তার মুখ থেকেই শুনতে পাবেন, দেশের স্বাধীনতা লাভের আগে গান্ধীজি যখন লবণ সত্যাগ্রহ আন্দোলনে সামিল হওয়ার জন্য সমগ্র ভারতবাসীর কাছে আবেদন জানান, তখন এই এলাকার মানুষজন স্বেচ্ছায় সেইটাকে সাড়া দেন। আর সেই আন্দোলন থেকেই এই স্থানের নাম হয়ে যায় পিছাপনি। স্মারক হিসেবে এখনও কিন্তু গ্রামে অশোকস্তম্ভ স্বমহিমায় বিরাজমান। তাই চাউলকোলা মোড় থেকে বাম হাতে রাস্তা ধরবে কালিন্দি ডেরা রানিয়া পেরিয়ে মন্দারমণি রোড। পথের দুপাশে অজস্র ভেড়ি দেখতে পাবেন। চালক বলবে এগুলোতে মূলত চিংড়ির চাষ হয়। প্রতিটি ভেড়িতে ঘুরন্ত চাকা কেন? সেই হাসি আপনার কপালেও কিন্তু ভাঁজ এনে দেবে। হাসছে কেন? তখন সে বলবে, আসলে এই চাকাগুলো ঘুরিয়ে জলাশয়ে অক্সিজেন সরবরাহ করা হয়, না হলে মাছগুলো যে মারা যাবে। সোজা রাস্তা পেরিয়ে তখন গাড়ি হুস করে ছুটে চলবে বাম হাতের কাঁচা রাস্তার দিকে। আর ওপাশে একটু এগোলে গাড়ি হঠাৎ ব্রেক কষবে চালক, আর ঘুমিয়ে পড়লেও চোখের সামনে তখন সীমাহীন সমুদ্রের হাতছানি দেখতে পাবেন। আর দুপাশে মৎস্যজীবীদের গ্রাম, সারি সারি অস্থায়ী কুপড়ি, কোথাও কোথাও দেখবেন জাল বোনা হচ্ছে, কোথাও রোদে শুকোনো হচ্ছে শুটকি মাছ। সমুদ্রপাড়ের জমিতে কোথাও নিরালা ঝাউবনের ডাক, আবার কোথাও সারবিহীন মৌসুমি ফসলের চাষ। এই পৌঁছে যাবেন গুটি গুটি পায়ে লাল কাঁকড়ার সৈকত করপনিয়ায়। সঙ্গে থাকুন, আমরা ফিরব খুব তাড়াতাড়ি। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা লাল কাঁকড়ার সৈকতের কথা নিয়ে। এবং যাদের কাছে সমুদ্র খুব প্রিয় তাদের এই হঠাৎ চোখ বন্ধ করে চোখ খুললেই সামনে যদি সমুদ্রের এই ঢেউটা দেখতে পায় না, মনটা কিন্তু একটা অন্যরকম হয়ে যায়। ঠিক যেরকম যারা পাহাড় ভালোবাসে, পাহাড়ের একদম কোলের কাছে দাঁড়িয়ে শুধু হাতটা মেলে দিয়ে একবার তাকিয়ে থাকা, তাতেই কিন্তু মন শান্ত হয়ে যায়, মন ভালো হয়ে যায়। ঠিক সেরকমভাবেই এই সমুদ্র এইভাবে আপন করে নেয় আমাদের। তো দু চোখ ভরে শুধু অনুভব করবেন সাগর কন্যার মোহময়ী রূপ, যত দূর দেখবেন সেখানে কেউ কোথাও নেই। জীবনে প্রথমবার একটা জিনিস দেখবেন যে এরকম কিছু জায়গায় জনমানব সম্য এমন এক সৈকত যেটা বিনা বাধায় অধিকার করে আছে একটা সাম্রাজ্য। দূরে দূরে ঝাউবনের শাড়ি আর মাঝে মধ্যে ইয়াসের হত্যালীলায় পর্যটস্ত দু একটা উৎপাটিত ঝাউগাছ, সার দিয়ে বাঁধা আছে মাঝি ভাইদের নৌকো, ক্ষণিকের বিরতি আর প্রয়োজন মতো ঝাঁপ দেবে সাগরের জলে। এই গুটি গুটি পায়ে চলতে চলতে হঠাৎ আপনি কিন্তু থেমে যেতে পারেন এমন একটা জায়গায় যেখানে হঠাৎ দেখলেন এটি জ্যান্ত শঙ্কর মাছ। তাই দেরি না করে লাল কাঁকড়ার সৈকতকে বেছে নিন, ডায়েরিতে নোট করুন আর চলে আসুন খুব তাড়াতাড়ি। যারা কলকাতায় থাকেন, যারা কলকাতায় ঘুরতে এসেছেন বাইরে থেকে, দুদিনের জন্য ঘুরে যান এই লাল কাঁকড়ার সৈকত ওরক বনিয়ায়। আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকবে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলা .com, শুনছেন গান মুসাফিরের আড্ডা সৌভিকের সঙ্গে। আর আরেকটু এগিয়ে যাই, মানে পায়ে পায়ে আরেকটু সৈকতে আমরা হাঁটাহাঁটি করি। তো এই হাঁটতে হাঁটতেই এক মৎস্যজীবীর কাছে আমি পৌঁছে গিয়েছিলাম এবং সেখান থেকেই জানা গিয়েছিল আরেকটা কথা। সেটা হচ্ছে বিকেল বেলায় লাল কাঁকড়ায় ভরে উঠবে সমুদ্র সৈকত। আর সেই কথা শুনে এক রাত আশা বুক বেঁধে নিয়ে চলেও গিয়েছিলাম অতিথি নিবাসে। তখন কিন্তু অন্য কোনো চিন্তা নেই, শুধু হৃদয়ে আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, অপেক্ষা করে আছি বিকেলের প্রতীক্ষায়, মানে খুব তাড়াতাড়ি কখন সেই লাল কাঁকড়াকে দেখতে পাবো। তো অতিথি নিবাসের বারান্দায় বসে নির্নিমেষ নয়নে দেখছি সাগরের জলে জোয়ার ভাটার খেলা। পরন্ত বিকেলে পৌঁছে গেলাম পায়ে পায়ে, ঠিক যেভাবে এই সময় এসে দাঁড়িয়ে আছি সাগরের বেলাভূমিতে, এবং আপনি সত্যি এসে ঘাবড়ে যাবেন। এটাই যে সমুদ্র, সমগ্র সমুদ্র জুড়ে লাল কাঁকড়া কিন্তু আপনার চারপাশে ঘুরঘুর করবে। আর সেই সৈকতকে কেন আপনি বলবেন না বলুন তো, যে লাল কাঁকড়া বিচ বলতেই পারেন। তাজপুর বিচের সঙ্গে এখানে আকাশ পাতাল একটা পার্থক্য আছে। পর্যটকদের পদধ্বনি শুনলেই তাজপুরের লাল কাঁকড়ার ধল মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়, কিন্তু এখানে তারা আপন খেয়ালে বিপরীত ঘুরে বেড়াচ্ছে। তাই এরকম ভাববেন না যে লাল কাঁকড়া নিয়ে আপনি পরক্ষণে দেখবেন হাতের ওপর ঠিক কেমন। যতক্ষণে আপনি ভাববেন বা ধরার চেষ্টা করবেন ততক্ষণও বালির অনেক গভীরে। তাই যেরকম স্বচ্ছন্দে আপনিও হাঁটবেন, ঠিক সেভাবেই আনন্দে আত্মহারা হয়ে তারাও কিন্তু গুটি গুটি পায়, সারা সৈকত জুড়ে হেঁটে বেড়াচ্ছে, বেড়াবে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল আড্ডা লাল কাঁকড়ার সৈকতে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি
0: ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে,
1: হা হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: রারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভিমকার রারই ভিত্তি নাড়ি,
1: লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি, লাঠি।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর এই মুহূর্তে আপনি শুনছেন লাল কাঁকড়ার সৈকতের কাহিনী। তো একটা কথা প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে হাতে সময় থাকলে এখান থেকেই কিন্তু আপনি যেতে পারবেন মন্দারমণি, তাজপুর, জুনপুট, বগুড়ান, জলপাই ও পেটুয়া বন্দর। এই কয়েকটা জায়গা কিন্তু আপনি খুব সহজেই ঘুরে আসতে পারেন একমাত্র এই নীল কাঁকড়ার সৈকত থেকে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা কিন্তু আরও ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দেখে নিতে পারেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখিত কপালকুণ্ডলা। নিশ্চয়ই অনেকে পড়েছেন। আর এই কপালকুণ্ডলা উপন্যাসের বিখ্যাত কপালকুণ্ডলা মন্দিরটি কিন্তু দেখতে পারেন। তাহলে আপনি আর দেরি না করে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসুন লাল কাঁকড়ার সৈকত অরকপনিয়ায়। আর অবশ্যই এই সৈকত ঘুরে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই লাল কাঁকড়ার সৈকত অরকপনিয়া। এবং লাল কাঁকড়া অবশ্যই হাতে নেবেন, নিয়ে একবার পরখ করে দেখবেন। হ্যাঁ, না ঘাবড়াবেন না, এরকম ভয়ঙ্কর কিন্তু কিছু নয়। তাই আরেকটা কথা বলি, কেমন লাগলো 4447503965712 অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর ইমেল করবেন কেমন লাগছে গান মুসাফিরের আড্ডা সৌভিকের সঙ্গে, gm@radiobanglanet.com অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি নতুন কোনো ভাবনা থাকে যে এই ব্যাপারটা নিয়ে আড্ডা দিলে আপনাদের ভালো লাগবে, সেটাও কিন্তু জানাতে পারেন আমাকে আপনারা। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময়। আবারও শুনতে ভুলবেন না বিশ্বজুড়ে সোমবারের স্পেশাল একটা শো। আজ এ পর্যন্তই, জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com।

এই যে প্রত্যেকটা দিন আপনার সঙ্গে আমার কিছু বিশেষ মুহূর্ত আপনার এবং আমার মনের লকারে সেভড হয়ে রয়েছে, সেটা কিন্তু ভীষণ দামি একটা জিনিস। এটা নিশ্চয়ই আপনিও মানেন? হ্যাঁ, আমি এই কথাটা ভীষণ মানি। এখন এই মুহূর্তটায় আপনি রয়েছেন আমার সঙ্গে এবং আমি আপনার সঙ্গে রয়েছি। সেই মুহূর্তটা মনে হবে আপনার অতিরিক্ত চিন্তা ভাবনা, দুশ্চিন্তা বা এমন কোনো বিষয় যেটা আপনাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে বা আপনার মানসিক শান্তিটাকে নষ্ট করছে, সেই মুহূর্তর থেকে একটু বেরিয়ে এসে নিজের যা করতে ভালো লাগে বা নিজের একটা মুহূর্ত এমনভাবে কাটান, সেই মুহূর্তটাকেই স্পেশাল করে দিন। কিভাবে স্পেশাল করবেন পরে বলছি, তার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রাজা পরদেশি ডট লাভ দেশি ডট ইন।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Eto services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
4: আমাকে এ শহরের অলিগলি সে পাঠালো উপহার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর হ্যাঁ, আমাকে শুনতে হলে অবশ্যই ওয়েবসাইটটা জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। হ্যাঁ, তো যেটা নিয়ে কথা হচ্ছিল, আপনার কঠিন মুহূর্তটাকে কি করে স্পেশাল করবেন। দেখুন, সব মুহূর্ত আমাদের কাছে খুব স্পেশাল হবে এমনটা নয়। কঠিন পরিস্থিতি যদি জীবনে না আসে, তাহলে স্পেশাল মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবেন না, এটা সত্যি। কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তই ভীষণ কঠিন হবে, সেটা নয়। আপনি ভীষণ কষ্টে আছেন, আপনার মনটা খুব বিষণ্ণ, বা আপনি এমন কিছু একটা নিয়ে ভাবছেন যেটা সমাধান করে উঠতে পারছেন না, প্রেয়ার্স করুন, প্রার্থনা করুন, আপনার ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করুন। দেখবেন, আজকের কঠিন মুহূর্তটা কেটে গিয়ে আগামীতে ভালো মুহূর্ত আসতে বাধ্য, কারণ কঠিন সময় কাটে। হ্যাঁ, যদি আপনি ওই কঠিন মুহূর্তটার মধ্যে যাপন করতে থাকেন আর এটা ভেবে নেন যে ভালো মুহূর্ত আর আসবে না, তাহলে কিন্তু খুব চাপ আছে বস। তাই ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করতে হবে, ইটস আ প্র্যাকটিস, এভরি ডে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, পজিটিভ থাকতে হবে। এই যে এই মুহূর্তটা আমার জন্য দারুণ স্পেশাল, কেন বলুন তো, আপনি আমাকে মন দিয়ে শুনছেন, আর আমিও আপনার কাছে পৌঁছে যাচ্ছি আপনার মনের মধ্যে। তাই এই স্পেশাল মুহূর্তগুলো আপনার এবং আমার মধ্যে রয়ে যাবে, আমি জানি। আপনার যদি এমন কোনো বিশেষ মুহূর্ত থাকে যে মুহূর্তটা আপনাকে নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে, নিশ্চয়ই আছে এমন কোনো মুহূর্ত বা এমন কোনো মানুষ যে আপনার মুহূর্তগুলোকে, জীবনের অনেক মুহূর্ত সুন্দর করে দিয়েছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। পরে দুটো গান আপনার সেই বিশেষ মুহূর্তকে উৎসর্গ করলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ, মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ও, আপনারও নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেট চাই? তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। এখনও যদি আপনার ফলো না করা হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ। হ্যাঁ, তো ফিরে আসি আড্ডায়। কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এতটাই স্পেশাল হয়, সেটা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের পাস্ট ট্রমা, স্ট্রেস, সেগুলোকে বিরতি দিয়ে মুহূর্তগুলোকে আলিঙ্গন করতে হবে। তখন কিন্তু ওই জিনিসগুলোকে আর ভাবলে হবে না। আমি জানি পাস্ট ট্রমা, স্ট্রেস, অ্যাংজাইটি বা এমন কোনো ঘটনা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই সময়টা, সেগুলো ভোলা যায় না। কিন্তু এমন কোনো মুহূর্ত আছে, এমন কিছু স্পার্ক আছে, সেই মুহূর্তগুলো যখন আসবে সেগুলোকে কিন্তু আপনাকে আলিঙ্গন করতে হবে। দেখবেন আপনার ট্রমাগুলো কোথায় যেন টাটা বাই বাই হয়ে গেছে। তাই সেই বিশেষ মুহূর্তগুলোকে আলিঙ্গন করুন, ভালো থাকবেন, সুন্দরভাবে বাঁচতে পারবেন। তাই আমি অবশ্যই বলবো মুহূর্তে বাঁচুন, এই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল হোক। পরের গানটা আপনার যে কোনো একটা বিশেষ মুহূর্তকে সাক্ষী রেখে আপনাকে আমি ডেডিকেট করলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com. What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Virasat 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল মুহূর্ত নিয়ে, মুহূর্তে বাঁচা নিয়ে। মানে এই মুহূর্তটা বা যেই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল, সেই মুহূর্তটার কথা মনে করে আপনার দেখবেন যখন মনটা ভীষণ খারাপ থাকবে, তখন কিন্তু সেই মুহূর্তটাকে মনে করে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। এটা একটা ম্যাজিক। তবে কিছু কিছু মানুষ কিন্তু ভালো মুহূর্ত আমাদের উপহার দেয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এমন কিছু মানুষ আছে যারা এক মুহূর্তের জন্য এসে মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেয়। ভিতরের ভেঙে যাওয়া আমিটাকে নিজের অজান্তেই যেন মেরামত করে দেন। কিছু মানুষের মধ্যে না একটা পজিটিভ অরা আছে, একটা পজিটিভ ভাইবস আছে, সেই ভাইবসগুলো না ক্যাপচার করে আমাদের সেই ভাঙাচোরা মনটা। আমি জানি আপনার জীবনেও এরকম একজন বা কয়েকজন মানুষ ডেফিনেটলি আছে। যদি এরকম কোনো মানুষ থাকে আর এরকম বিশেষ কোনো মুহূর্তের গল্প থাকে, তাহলে অবশ্যই আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে, তাও বলছি, +447503965712। তাহলে জানাচ্ছেন তো সেই বিশেষ মানুষটা আপনার বিশেষ মুহূর্তকে যারা বাঁচিয়ে রাখছে সেই গল্পটা। তাহলে অবশ্যই মুহূর্তে বাঁচুন আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ভালো মুহূর্ত কিন্তু আমাদের জীবনে ভীষণ কম আসে, এবং কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো আমরা উপভোগ করতে না করতেই সেই মুহূর্তগুলো কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যায়। তাই ভালো মুহূর্ত আসলে আমি বারবার বলছি, সেটাকে আগলে রাখুন, সেটাকে আলিঙ্গন করে বাঁচুন। এই যেমন সময় বাবা যেমন আমাকে বলছে, এই বিশেষ মুহূর্তটায় আমাকে থামতে হবে, কারণ সময় প্রায় শেষের দিকে। আমার না মাঝে মাঝে ভীষণ মানে অভিমান হয় সময়ের ওপর, কেন বলুন তো? যখনই আপনার আর আমার আড্ডাটা একদম জমজমাটটা পর্যায়ে চলে যায়, তখনই সময় বলে আমি এবার শেষ। এরকম না মানে ঠিক ভালো লাগে না। যাই হোক, আজকের এই সময়টা শেষ না হলে, আজকের এই মুহূর্তটা শেষ না হলে কালকের মুহূর্তটা কিভাবে আসবে? ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মুহূর্তে বাঁচুন। আগামীকাল আরও আড্ডা হবে, নতুন কোনো গল্প হবে, নতুন বিষয় জানা যাবে। আজকের এই মুহূর্তটা আমি আমার মনের লকারে সেভড রাখলাম। তাহলে আজ আসি, শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

এই বক্স অফিসের গল্প শুনবো আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই এই তিনটে ছবি, এই ছবিগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা জানবো দর্শকরা কোন ছবিকে বেশি পছন্দ করছেন আর কোন ছবি বা এগিয়ে রয়েছে, সবকিছুই থাকছে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন সময় হয়েছে পরপর তিনটে গান শোনার। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

পুজোর ছবি নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উৎসাহ সবসময় দেখা যায়। প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপুজোর সময় বাংলা ছবি মুক্তি পেয়েছে। এবছর তিনটে বাংলা ছবিকে আমরা পেয়েছি এই উৎসবের মরশুমে। আর সেই ছবিগুলি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা প্রথমেই যেই ছবির কথা বলবো সেটি হলো টেক্কা। বাঙালি দর্শক পুজোর সময় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় একটা ছবি পাবেন এমন আশা অবশ্যই করেন। আর এ বছরও তেমনই পাওয়া গিয়েছে টেক্কা ছবিটি। তবে এবছর উপরি পাওনা সেই ছবিতে অভিনেতা দেবকে। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এই টেক্কা ছবিটি মুক্তি পেয়েছে এবছর পুজোতে। আর সেই সঙ্গে উইন্ডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত বহুরূপী ছবিটিও মুক্তি পেয়েছে। আর এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, রীতাভরী চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়। সেই সঙ্গে মুক্তি পেয়েছে পথিকৃত বসুর শাস্ত্রী ছবিটি। আর সেখানে অভিনয় করেছেন মুখ্য চরিত্রে অভিনেতা মিঠুন চক্রবর্তী। সুতরাং বোঝাই যাচ্ছে তিনটে ছবি দারুণ কাস্টিং, সব তারকা খচিত ছবি। তাই এই ছবিগুলো বক্স অফিসে কেমন করলো সেটাও জানতে আমাদের ভীষণ ইচ্ছে করছে। জানবো, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রতি বছরের মতো এই বছরও পূজোর ছবি মুক্তি পেয়েছে। আর এই বছর দুর্গাপূজোর মৌসুমে তিনটে বাংলা ছবি উপহার পেয়েছেন বাঙালি দর্শক। আর সেই তিনটে ছবি কিন্তু 8ই অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে। আর সেই ছবিগুলো নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর আপনার সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমরা এই বছর যে তিনটে ছবির কথা বলছি, সেই তিনটে ছবির মধ্যে হলো সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা, বহুরূপী উইন্ডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এবং পথিকৃত বসুর ছবি শাস্ত্রী। এই তিনটে ছবি আমরা 8ই অক্টোবর পঞ্চমীতে মুক্তি পেতে দেখেছি। প্রথম তিন দিনে অর্থাৎ সপ্তমী পর্যন্ত যদি হিসেব দেখা যায়, সেখানে আমরা দেখব টেক্কা ছবিকে টিক্কা দিয়ে এগিয়ে রয়েছে বহুরূপী ছবিটি। আর এখানেই আমরা জানতে পারি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে প্রথম তিন দিনে যে টিক্কা ছবিটির ব্যবসা, সেই ব্যবসার পরিমাণ যেটা জানানো হয়েছে সেটা হলো 1.5 কোটির অঙ্ক পেরিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা যদি বহুরূপী ছবিটির দিকে দেখি, আবি চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং রীতা ভরি চক্রবর্তী এবং এই ছবিতেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও আমরা অভিনয় করতে দেখেছি, এই ছবিটি বহুরূপী ছবিটি কিন্তু প্রথম তিন দিনেই 2 কোটির ব্যবসা করে ফেলেছে এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে যদি আমরা এইভাবে বক্স অফিসের নিরিখে দেখি তাহলে বাজিমাত করে চলেছে কিন্তু এই বহুরূপী ছবিটি। আমরা এই যে আজকে পপকর্নে আমরা পূজোর ছবি নিয়ে কথা বলছি, সেই আড্ডা তো জারি থাকবে, তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি, বিরতির ওপারে আমি অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ,

আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর আপনার সঙ্গে রয়েছে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পুজোর ছবি নিয়ে, কারণ এই বছর পুজোর মৌসুমে তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে রয়েছে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা, অন্যদিকে রয়েছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুরূপী ছবিটি, আর রয়েছে পথিকৃত বসুর পরিচালনায় শাস্ত্রী ছবিটি। তিনটি ছবি কিন্তু তারকা খচিত, আর এই ছবিগুলো বক্স অফিসে ভালো ব্যবসাও করছে, সব ছবিগুলোই কিন্তু হাউসফুল হচ্ছে শো। আর পুজোর মৌসুমে সবাই হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন, যেহেতু পজিটিভ রিভিউ এসছে এই ছবিগুলোর, সেই জন্য দর্শক আরও বেশি সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখার চেষ্টা করছেন। আর এই যে ছবিগুলো সেগুলো সবই ভালো ব্যবসা করছে, ভালো হাউসফুল হচ্ছে ছবিগুলো। তবে যদি প্রথম দ্বিতীয় তৃতীয়ের যদি নিরিখে দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু বহুরূপী ছবিটি এগিয়ে রয়েছে। বহুরূপী ছবিতে আমরা অভিনয় করতে দেখছি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, রয়েছেন রীতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অন্যদিকে টেক্কা ছবিতে অভিনয় করেছেন অভিনেতা দেব, রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। আর শাস্ত্রী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন সময় হয়েছে পরপর দুটো গান শোনার। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি পুজোর ছবি নিয়ে, কারণ প্রতি বছরই পুজোর সময় ছবি মুক্তি পায় বাংলা ছবি। এই বছর তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে এই পুজোর মরশুমে। যেহেতু এই সময় দর্শকরা ভীষণ একটা উৎসবের মেজাজে থাকেন, ভীষণ মজা করে সিনেমা হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন, তাই এই তিনটে ছবি কিন্তু খুব ভালো ব্যবসা করছে। যেখানে আমরা দেখছি পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় টেক্কা ছবিটি রয়েছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালনায় বহুরূপী ছবিটি রয়েছে, মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি পথিকৃত বসুর পরিচালনায় শাস্ত্রী। তিনটে ছবি কিন্তু দারুণ ব্যবসা করছে আর বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে চলেছে। ছবিগুলোর জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

বাংলার গানের ইতিহাসে অন্যতম অমর একটি গানের কথা আমার এখন মনে পড়ছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, যদিও কথাটা একটু অন্যরকম। মানে কফি হাউসের আড্ডাটা অবশ্যই আছে, কিন্তু সেই পাঁচজন নেই। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। না, কফি হাউসের কোনো হারিয়ে যাওয়া আড্ডার কথা আপনার সঙ্গে শেয়ার করব না, কিন্তু শেয়ার করব কফি হাউসের সেই লোকজনের কথা, অর্থাৎ কফি প্রেমীদের কথা। কফি প্রেমী যারা কফি খেতে বড়ই ভালোবাসেন, তাদেরকে নিয়ে অনেক ঘটনা অনেক কথা আছে। এমনকি তাদের যে অত্যন্ত ফেভারিট পানীয় এই কফি, সেটাকে নিয়েও কিন্তু অনেক গল্প অনেক ঘটনা আছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসর এই কফি প্রেমী এবং কফিকে নিয়েই জমে থাকবে, সবই জমবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: enterprises optimize IT assets and cloud environments. Etos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Etos Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India, live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annutamo Thikana.

কফি পান করা শরীরের পক্ষে ভালো না খারাপ, এই নিয়ে কিন্তু বিস্তর গোলযোগ আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কফি প্রেমী এবং কফি নিয়ে। তো যে কথা বলছিলাম যে কফি পান করা ভালো না খারাপ, এই নিয়ে কিন্তু একটা সীমারেখা আছে। দেখা গেছে যে যে সমস্ত মানুষজন একটা সীমার মধ্যে কফি পান করেন, স্পেশালি কালো কফি অর্থাৎ ইনফিউশন যাকে বলে, এবং সেটি চিনি ছাড়া, যদি আপনি রেগুলারলি একটা সীমার মধ্যে পান করতে থাকেন, তাহলে কিন্তু আপনার শরীরের পক্ষে এটা অত্যন্ত ভালো। যে পরিমাণ ক্যাফেইন আপনার শরীরের মধ্যে প্রবেশ করে, সেটা আপনার ইমিউনিটি বাড়াতে এবং আপনার মেদ ঝরাতে এবং অবশ্যই আপনাকে শক্তি দিতে খুব বেশি করে কার্যকর। কাজেই একটা লিমিট পর্যন্ত কফি পান করা খুবই ভালো, কিন্তু সেই লিমিটটি ক্রস করে গেলে কিন্তু বিপদের সম্ভাবনা অবশ্যই আছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে কফি এবং কফি প্রেমীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।